লাকি আকাশবাণী দিভু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফোকেব চকসি রেডিও কারজু কেদ আনারা দা ফান নীলি দুর্মিতেরন পি আদাব কেমিয়া কারডম নাংপা জে রেখসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগল পিনিকে ওসে গেছিকল নিফায়ে ক্রেপ উর্মিয়ার নি জাইমে কে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহার্টজ ভারুই সিরা টকবরা সিরকেপ লাপেন রেস এপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল এপ লংপেন তা কেদো আনা যায় মেঘ নাং লিটুম আর্জিলং ইকজি পিনি কন্ট্রোল রুম লং সায়ারপুর কে দেবাং ইঞ্জিনিয়ার অন ডিউটি জানালাল বসুমতারী ব্রডকাস্ট এসিস্টেন্ট অন ডিউটি সের দিহুন বিপি লাপেন বাংফু বাংফি কেপন কেওয়ানা সাইকি ক্লেমাবং সারক্লিং টিসু

হিন্দি লামার জানালুন আং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইচি পর ফাই সির কেবরা মিনিট প্লি কেবরা ফপর ইংলিশ আলুন আং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইচি পর ফাই কেবরা মিনিট খ্রেপ ফপর লামজি রাজাই মেক আং দেঙালং পেন কার্বি আলাম আপুথা গান্ধী টকবি পেন লামজির কেথান আর জুলং ইচি আদুন্থু মেনা আবাং আফান আর দিগাচি পিয়ে পুথাক হারবা মন রং পি পেন লামজির কেথান আর জুলং ইচি পরফাই কেবরা মিনিট থংকে আপর লুন বানাং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইচি পরফাই খ্রে সিয়পর নিং আর লো আলাম থে জয় মেঘ আং দেঙালং পেন কাচে ফাংচো পি আনিং আর লো আলাম থে আর জুলং ইচি আদুন্থু সোয়ার লো সেং তং আজয় মেঘ আং দেঙালং পেন মাউন্টেনার নারো রং রং হাং পি লেন হুটবাং হারবা মন রং পি তুমাং বং চিহু চিপুর আলাম জির আর জুলং ইচি পরফাই খ্রে সিরা মিনি থংকে বাপর মুম্বাই পেন কাপা চিতাক বিবিধ ভারতীয় জয় মেঘ আর জুলং ইজি আর্নি টিলি পরফাই ইনিরা মিনি থংকে বাপর পুথত মুম্বাই পেন কাপা চিতাক বিবিধ ভারতীয় জয় মেঘ আর জুথুলং ইজি পরফাইকে থমরা মিনি প্লিকেবরা ফপর গুয়াহাটি পেন কাপা চিতাক কার্বি জয় মেঘ আর জুলং ইজি পরফাই প্লিরা মিনি থংকে বাপর ডিমাসা লিরমিয়ালুন আং দেঙালং পেন আসন সনালুন আর জুলং ইজি পরফাই প্লিরা মিনি প্লি কেবরা ফপর বড়ো লিরমিয়েলু নং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইচি আর নিগাং সাম পর ফাই ফপর কেনাং সৎ আরানি আজাই মেঘ আং দেঙালং পেন ভারত আদের চারি চালন বম আ গভর্নমেন্ট নিংকান ক্রেহিনী কে চক আপুথাক সারসিং ফাংচু সুরেন্দ্র সিংনার কুরুসার্টি মংলা পেন হুটবাং প্রদীপ রং ফারতুমাং বং চিহু চিপুরা লামজির আর জুলং ইজি আর নিগাং সাম্পর ফাই চগাপর লামজির রাজায় মেঘ আং দেঙালং পেন আকাশবাণী দীপু লং পেন পিনি কাপাচিতাক চেং আজাই মেঘ ওয়াল এল্ডার এবিউস এভারনেস ডে পাচিতন্দুন পেন হেলভেলিন টিমুং পি পেন লামজির কে থান আর জুলং ইজি আদন্থু পিনিয়া লামজির আজাই মেঘ আং দেঙালং পেন নন লিরমিয়া কাইহুদ কম্পিউটার কিনাং সদ আপুথাক রংসিনা ইংলেন পেন কে তকলা পেন তমসিং বি পেন কে থান আলামজির আর জুলং ইজি পরফাই ট্রগ্রা মিনিট ইংকয়রাস সিরকে পাপর পিনিয়া সারলামথে আর জুলং ইজি পরফাই ট্রগ্রা মিনিট থংকে পাপর হিন্দি গজল আলু নং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইজি পরফাই ট্রগ্রা মিনিট প্লি কেবরা ফপর সন্ধ্যা আঞ্চলিক বাতরি আর জুলং ইজি পরফাই ট্রক্সিয়পর কার্বি দে লং রিচিং হন আলু নং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবাপর দেলহি পেন কাপাচিতাক ভারা দাদে চারি চালন বম আ গভর্নমেন্ট নিংকান ক্রেহিনী কে চক আপুথাক যাই বিদেশ নীতি ইংদেং ইং কয়রা ইসি আজাই মেঘনালি তুম আর জুলং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকেবরা ফপর কার্বি অ্যালবাম আলু নং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইজি পরফাই নেরকেবাপর ইংলিশ আলু নং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইজি পরফাই নেরকেবরা মিনিট ক্রে ফপর টকলাং আজাই মেঘ আং দেঙালং পেন থানবাং জোসনালিয়েন তেরন পিল পেন হুটবাং হুন মিলি ক্রুপি তুমাং ব প্রাইভেট স্কুল আপেন গভর্নমেন্ট স্কুল কাপাং বারাপুথা চিহু চিপুর আলামজির আর জুলং ইজি পরফাই সের কেবরা মিনিট ক্রিপ হপর লামেদা যাই মেঘ আং দেঙালং পেন মিথাঙ্গা বন্দা হিরজির কাম সিং ইং টি পেন কিহির আর জুলং ইজি পরফাই সির কেবরা মিনিট থংকে বাপর লুন বানাং দেঙালং পেন আসন সন আলুন আর জুলং ইজি পিনিয়া ট্রান্সমিশন আং দেঙালং যাই মেঘ কেরত কাপার জুইজিকে লাপ অনেক চলু লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেং দা পল আসি দেলহি পেন কাপাচিতাক ইংলিশ এলাম পেন আংলি টুম বিরতা আর জুলং ইকপো

লাকে আকাশবাণী দীফু জয়মেকে বাংলাকে এফএম বেনলংপেন মেগাহার্টজ ফারুইসিরা তকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনটা কেদো আনা জয়মেক নাংলিতুম আর্জুলং ইজি টংটে নোনা দুনথুয়া জয়মেক দাম ইগলো নাং কাংডু কার্ডমালুন আংদেন লবাং সং দেং লংপেন কেচেং সেলুন কানাই সিং নারপি লাপেন আরিসং হোতুম কিলুনালুন আর্জুক সিনাং আলুনালাম থে ওপি রাসিংজা টংটে লবাং সোলুন আর্জুক সিনাং

আদন্থু মিন্দার ফাংচো কিলুনালুন আর জুইক সিনং আলুনালাম থে ও হেম হেম আর নাম তাংতিলবাংসলুন আর জুইক সিনং

কার্ডম, নীলিমেন কে, সীমা ক্রপি, নীলিকে দোকে, ইংলেঙা রং, লাপে নীলিকে, সাইকে ক্লেম কে, লংহং কে পাংরেং পেনহানল, লংহং কে পাংরেং কে এ জন বেত্তা কালি, জনি জন থমদো কে পাংরেং, লাপেন আসোতা চুয়র লং ল, আকে থেতা চুয়র লং ল, লাপেন লংহং কে পাংরেং কে এম জয় কে তাকালি, সুংটা সুং ও ইনিংটা দিং নাংজি, ইনিংটা দিং পিক নাংজি, মেন মেন কে সুলিলে লাসি ইনিং দিং ও নাংজি, নিকে লাপুলো লাপেন সে জেপানিং দিং পনবম সি নিশো মার তুমফান আনতা স্কুল পাদুন ল লংহং পাংরেং পেনসি হেম তুম।

যাই দি সেরকু সো মিরি ফাঙ্কর সো বাটরি সি ফাঙ্কর সো বারি লো চারবি চারবি সিলো জেং তয় জেংনি আড়ি আ যাই দি ও হামলাক সাংসি বয় ফারান দোষি সি বয় ফারান দোষি কর্মান্দু মেরি

আমি হাকির জুন আং দি, জুন আং দি আং দি, জুন আং দি রুংরি সি, জুন আং দি রুংরি বাংজির যারা মুখি সেরা খো ইসি আরি আ যাই দি মোনাং।

রসি কাথি আমুথি লেমনাং পা চনসি সি থারে পেনসামি নন সামফ্রি তালিরি আরুণ আরিন দিলো না কাহুমরি লোচারবি চারবি সি লোচারবি চারবি লো জেং তয় জেংনি থারে পেন সামি সি থারে

0: అరుంచి సాంపి.
1: Lapuan apor nang litum. Karbilun bari mang denga long pen. Long be rid nong ching di kilunan. Alun kilun arju long iktang lo. Ison ke nang suat kapachin yalam jir arju ikta. Nang litum jong si kachuning ria lun jir arju ngtung pulote. Along bilom ajay megalong le WhatsApp nang lo iknon. WhatsApp number ki. Sirkep li troxy trok nerkep nerkep phaiwe phaiwe nerkep ho. WhatsApp along ke tong nang jike lapu hen lo. Joy Megamen alom bilom kumat si kilun ma lunse pi lunse po men. Alo nalam thea sab so tong nang ji. Karju kang tung atum kido dim mate arong amen lapen karju kang tung atum amen. Alom bilom a joy meke iru elong batahini si rot parju chot. Laki bom kuruar ni adap. Por phai ner kebra mini thong keba por lapen ajo por phai. Sir kebra mini thong keba por. কেনং সৎকা পাচি নিয়ালাম জেরকে লাপুয়ান চলো কার্বিলুন বারে মাং দেঙা লং প্যান আদুন্থু কাবে তেরাং পি কিলুন আলুন আর জুইক সিনাং আলাংলি কিলুন আলুন লাকে সবাইকে প্লাং আলুন টাংতে লাবাং সলুন আর জুইক সিনাং

0: Prime Minister Narendra Modi was received by Slovak Foreign Minister Jure Blaner upon his arrival in Bratislava last night. Members of the Indian diaspora gathered in Bratislava welcomed him with slogans upon his arrival. Slovak musicians of the Lutnica ensemble performed Vande Mataram on the Prime Minister's arrival. Sri Narendra Modi will be accorded a ceremonial welcome today in Bratislava. Nidhi M. Palluruthi, Akashvani News from Bratislava.
1: The Ministry of External Affairs conducted a special briefing in Nice on the outcomes of Prime Minister Narendra Modi's visit to France and his discussions with French President Emmanuel Macron. Foreign Secretary Vikram Misri described the India-France Innovation Roadmap 2030 as a key outcome of the visit aimed at deepening collaboration in critical and emerging technologies, artificial intelligence, startups, research and academic exchanges. He highlighted the creation of a joint India-France AI working group on AI governance and the establishment of a national centre of excellence for skilling in aeronautics and allied sectors at NSTI Kanpur. The US and Iran finalized a deal to end their 107-day war and open the Strait of Hormuz, the narrow waterway used to ferry one-fifth of the global oil supplies. US President Donald Trump made the announcement of Truth Social last night, saying America will end its naval blockade on Iranian ports. The peace agreement will be signed on June 19th in Switzerland. Trump said the Strait of Hormuz will open on Friday after the official signing of the agreement. He said this great deal will bring peace and security to the whole region. The agreement calls for the US and Iran to negotiate over Iran's nuclear enrichment and the disposal of its highly enriched uranium during a 60-day window. Iran's Supreme National Security Council said that the war and military operations on all fronts, including Lebanon, will end permanently starting tonight. Commercial flight services from the Noida International Airport, located at Jewar in Gautam Buddha Nagar of Uttar Pradesh, will begin this morning. The first flight from Indigo Airlines will depart from Lucknow and is scheduled to arrive at the Noida International Airport at 8:05 a.m. Following this, the first regular commercial flight from Noida to Bengaluru will also commence operations. The first flight from Jewar Airport to Lucknow will take off at 8 a.m. The National Testing Agency, NTA, has released the admit cards for the NEET UG re-examination for admission to undergraduate medical education. Candidates can download their admit cards from NTA's official website, neet.nta.nic.in. The re-examination is scheduled to be held on 21st of this month from 2 p.m. to 5:15 p.m. In ICC Women's T20 World Cup opener, India defeated Pakistan by 64 runs in Group A match at Edgbaston, Birmingham last night. India set a target of 171 runs for arch rivals Pakistan. In reply, Pakistan were all out with 106 runs in 17 overs. And that is the end of this news bulletin.
2: লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফ এম বেন লংপেন মেগাহটস ফারুইসিরা টকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনটা কেদো আনা জয়মেক নাং লিতুম আর্জুলংজি তাংতে নন দন্থু পিনি আলামজেরা জয়মেক আংডেং লংপেন আকাশবাণী দীপু লংপেন কাপচেতাক চেঙা জয়মেক আরতি রং ফারপিলাপেন হুটবাং ফান্ডার টেরন তুমাং বং যোগা পুথাক জিহুচি পুরালামজের আর্জু এক্সিনাং
3: এ অক কাছে প্রাং মতে এ অক এপ্রাং কেমে সেনজিয়া ফান প্লোতে যোগা কে ক্লেম সিতামি ইসি কেমে সেনওয়ার সাইল লাসি লাবাংসো যোগা কপুসনসি কে ক্লেম নাং জিমা মতে যোগা লং কপিপিয়া সনসি কাছিনি নাং জিমা লাবাংসো আলাম কাছিনি জিয়া ফান মতে ইলিতুম ফান একাপাথান জিয়া ফান পুরা আকাশবাণী দীপু হিন পেন যোগা কে ক্লেম বেড় আবং ফি আফান চোফা পানল আলংলি মেনলাকে আরুতি রং ভার পি পু আলংলিস্তামে নন্নিলি দুং মাইক্রোফোন আথেং নো সিদল লাসি আখে আই পি নালি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরি নি কাং সাম কার্ডম নং পাজিরিগল
4: কার্ডম
3: তাংতে আখে আই পি লিতুম কাচিং কি জিয়ালাম থে বাং কে লালো যোগা ফথাকলে পিনি চিংকি পনল নাং লাসি যোগা কে ক্লেম জি আফান পুলতে আ টেকনিক আসানাস লাপেন আলি সিতামে চিনি নাংজি লাসে লাই হই কচিনি জিয়া

0: Pan mate yoga ko sonji klempang cheng ning ji ma lapen yoga ke klem hut ko sonji kang ni nang ji ma lapen ke yoga ke klem pen ko pi pia le si litum e ok mate e bang phan ali ka chelong ji ma labang so bu thak nang li han pa chini ik thate
1: kalang lo joga charlie mate claim lu putang te e o khan bang ke mission du mission e o khan la lo lapen ke charlie nang ji son labang ke isi aya aisa poster mate position lai bang do e standing asanas puta do kar jab ajat lai ki claim ki vi lai iri e keng iti thok lai athima e bang ke is a sex side join side mati di la
0: kalang
1: sikar jap a sek hai pine tu pu arjap nang pol hai ti thok iri e keng busami lai dopo labang ke standing as anasulo lake karjap poster bang lo he lapen aku do thu po lapen bang aku kangni kangni tala tala sontak tala kangni poster hai ta do kangni ti bi ham sita do lapen e king phuke patong pusita la ta do la lo lapen bang ke aku la pu e kuson hok ki bibi e dason e parku bak jo lason hai ta do lasi karjap kangni e ka bibi pu ke parkup lapen ka pang thai jo la son hai du o poster hai bang ke la si du o la bang ke kursa long si ingni pu po kursa si tali si la si hai bang ke paklang nang kok pu la bang ke amen hai bang ke du o he la si kang ni karjap a poster putle la standing la hai na dulo lapen kang ni ta dulo e pu ke parkup ta dulo pu pang thai sap ta dulo jo la la poster hai bang ke
0: মে পেগলনি নালে থান বচনি তাংতে ইলিতুম আর্নিবাং জংসি যোগা ক্লেম লো প্লান্তে লাবাং সালে বাংকে কবসন সি ইলিতুম চে থেকলং পো
1: আলে বাংকে লা পুলো যে জোগা জংসি মানে এমিনা জুং জুং আসন লাইছলা জোগা জংসি হলাইটা মানে চার্লি বেলো পুটাংতে এমিনা আ অকা ফান দুমি সেন এ অকা কারজাং দু লালো এ অকা রাং দুমি সেন লাপেন কে এ কামাথা পুসামে আসা ও কি ফ্রি হেডি লা সোনা জা তাদু লাপেন ইনিং তা আরং চেন আসন সি সি থেকলং জি লাহে চার্লি লো পুটাংতে ইনিং চেপারং চেন মানে কুসন লহ উইডেট পুসিতামি মানে আস ইনিং চেপারং ঠেক আজার হে সিতামি লা স কামাথা স বাং আজা কং আসা ও কি দু মি দু ই অরবা
0: যোগা কে ক্লেম এ আরটা লাপেন আপর বাংকে কপুসন নি
1: এ আরটা বাংকে যোগা কে চালি বাংকে এ আরটা বাংকে জংকে জং জে জং জে পয় ফি সিতামি ইসি আ কোর্স দু ইসি এ সোমার পেনা আন আপর পেন আতুম ফান আন ইসি আ কোর্স দু বাল চটনা পুদু লাপেন আকু ইসি বাং আর্ট এক্সেল পুবাং নিং কানের ক্যাপ পেন কে চেং দু লাপেন আন সারু সারহাং আন বাং কেলকে ইমিনা জং সি কি ক্লেম উন আজা কং দু তালকে সারু সারহাং আন তা ক্লেম উন
0: ক্লেম উন দি
1: আটা বাং কে জং দাম দি
0: কালাং তাংতে ক্লোসো আরটা হো পেন কে ক্লেম সি কি মেনাই পো
1: আপর বাং কে বিহেক পেন জং সি ক্লেম দুন দু পুলো তাংতে মিসেন জি বুসি মাথা আথিমা ডাক পেন হালা আথিমা কিছু পুসিতা বা কামাথা পুসিতা মে আথি মাথা পনথেক বম্প কিছু সেমি আকপ্রে কপ্রে সময় চু দু থেক বম্প মাতি দি আঙ্কে লাস আকাশি রে থেক জি ফানপাং আসাব ও আজা কং দু জি পুসি নিং দু লা ক্লেম লু পুলো তাংতে হে
0: যোগা মতে ইলে তুম মেডিটেশন লাই হই কে ক্লেম পেন ইলে তুম কামাথা আজা কং ফানকে কুপু আনা কিরাপ চে লং পনি নালে
1: জোয়া ক্লেম লু পুটাং তে লালো এ এ অকে প্রান সিতামি দুমি সেন পো এ এ অকে প্রান জং সি মিমি দে পুলতে নাং ক্লেম জি ই দাম জি ই পুসামি লাকে দাম ঠিক ঠিক ক্লেম ঠিক ঠিক দে জিয়া পসি জোয়া জং সি ক্লেম লু পুটাং তে অকতা সা ও অকি দুমি আকার জাং রূপ পট কি ক্লেম জি আ জা কং দুপু ক্লেম ঠিক পো লাপেন কে আকু মেডিটেশন তা দু পুলতাং তে ইসা থিমাই তুং কা মাথা সোন সোন কা মাথা তা দু ও ক্লেম কে ক্লেম কি দাম কে পচি টাউন ই তা দু জি হাই দু মাটি দি আসি লালো মা পুলা সো কা মাথা কি ক্লেম পচি টাউন ই কি জং ঠিক ঠিক লা সোন তা দু কক ঠিক আসি মেডিটেশন জং সি দুলু পুলতাং তে ইসি মানে ক্লেম বেট বেট বেট লাসো কামা থাজা কং দুপো বলো তেনকে ক্লেম পন বেট বেট পো আনকে কাম পেনাং আন আকে চুন লাসন সি থেকল তুমি উ
0: কালা
1: মালো ই অফান তুমি সে
0: ইলি তুম আনুতিন সিতামে কামা থা কে দো লাসি কামা থা সন অং অং তে ইফু সিতামে সুলু গাসন সি নাংমান লাবাংসো হুত কলোবাংসো কে ক্লেম সি গেমে পনি যোগা কে ক্লেম তং কে মে পো মা মতে মেডিটেশন কলোবাং কে ক্লেম সি গেমে পনাংলি
1: কামাথা এ কালাং লুতে মা কামাথা সন কি দুলু কাদু বেটা দুলু মাতি দি লাসি লাস কামাথা পিনি বাসা ও ইফু পিনি সুপালুক পালাক লাকি দু কপট লাস ইফু সুপালুক পালাক সস সস বাসা মা কাসুলা মেডিটেশন কি দু বাসা কি মি মেডিটেশন দু নাং পপিং সামজিন পেন দু নাং পদু জয় মি সিতা হিনু সাপু মাথা পসে কে মেনা মাথা জাকং পুচে বাং তু পং কি দুমি সেন পু ইফু বাং সামজিন পো আন কে আ কাপ্রেক ইলি কি ক্লেম থুজি সব কামাথা পুসামি একাং সাম দু পু মাথা বেট ঠিক পো
0: তাতে লাবাংসো মেডিটেশন কে ক্লেম বাংকে কলসো পর কি ক্লেম সিগে মে পনি আদাব কি ক্লেম দং কে মে লাপো মা মতে আর্নিং সাম মতে কমেন্ট তো পর মাই লিনিং কে মা থা লিং বেনসে তামে মেডিটেশন পর বাংকে চংবাই মে লা
1: মেডিটেশন বাংকে আজার আপর লেদু তা চক নাংলি আপর কাচিলং লিং আথিমা মুনিত কে কাদো গবিস্তামি আপর কি সিবা নুতিনা লং সামি 24 আওয়ার সি দুবে লালো

0: ke course along si piniji pranayam mane e pran isi do pranayam e si take en kibang he la si take en kilu la ta isi pran a pranayam lo la pen tumon ke en lo si take en lo no kan pen ko thons enang ji ma la ta isi pranayam lo la pen isi nari shadhan puta dula nari shadhan pranayam e bhastrika pranayam la pen ke three stages pranayam jo la son si pupon pom la bang ke course along si chithanang kok pola bang ke ang deng do e three stages utami ko son si three stages ke do la ko son lo la pen tumon ko son si enang po si thi ko son si chi enang po chilu nang po la bang ke course along si than pon po la pen bhastrika pranayam pusami ki do a position ko son lo la ta hadak si than po la pen chi thi ke en ko so long pen si enang po kuson si enang po labang ta dak si than po
1: mi pik alani dangte ilitum laso pranayama ke klempen ke jethe ke wang lapen ke jethe ka chilo lapen ke kapre kapre ka son sita me kapaklang pon prek jam la se asitin long pen sita me akerap ke long no la si la ilitum ivi aphan mate ivi ke wang ke dam along ko ana kerap long poni labang so pranayama ke klempen
0: la ke lahai la pranayam han kuri lu tangte la vi bangke la pusola sorpin la sofai padam ta du isi nari sadhan la ta nari sadhan pranayam la bangta ivi ko anma kidam nang ji lahai circulation panadi la bang misen po la pen tristis pranayam pusita mi la ta misen la pen bhasrika pusita mi la ta isi ko sona energy di mane fresh ula sona jar la ta
1: yoga ke klem pen litum la kamatha jakong mate ining ke chepa doji aphan la persona bang ake rap ke kobson
0: la bang e pininang po la son tak thaklo la si la joga bang e klem bom nang po dhyan mati meditation la hai do nang po la lutang ti isi ining do po ke klem do o ake klem son na son he la do mati di la hai klem tang te la ining isi do vet po do ket po matha pon vet po klem pon vet vet matha pon vet vet la so kamatha ja kong ba do po
1: ilitum kamatha ja kong long ake rap the pik la son na ningi ilitum yoga ke klempen kisu ki un e phan ke kopan ingrai ponloni
0: la bang ke kisu ki un e kalang lote ma kisu ki un e jongsi mane du o ban mane ban ulu pulutang te la bang asau england chot ban ulu mane ala kisu jongsi arji ding ulu putang te penang ana kang len tu la charlu tang te klem tun bomot hedi asau o akar ja ki kompon bang ki du la pen long li pin pen na prang itum jongsi charli me iti kachi sig mek putang te isya kar jang dulu mati dilata men men long tong ti ba long lu pusami la hai klem lu putang te la hai pranam ok hai klem lu putang te asau o kisu bang sami kompu lalu dumisen kisu e du pusami akar jang du mane midet kali pusitami karang do imina sitami imina ki meji afan imina ining ke hang du nang ji lata
1: kalang
0: ining ke hang jong sa bi pute bang nang ke toy humret bang la bang ke chokse de ji ni mina jong si ni du misen nang ji ni mi nang ji pulote ke charli bang ta charli pe mi nang po charli du misen nang po ala mi teng pen kroi du nang po la pen ki chu ki du ki thak sitami imina so teng pen kroi lup tang te du misen po ok pan misen po
1: me piglani tang te nang le pulo ke chu ki do ta misen nang ji mate chelang nang po di la si ke chu hin bang ke ko son ni eli tum achat ason se ta me chu un la puma mate yoga ke klema hot ke na le ko pine ok chu long le ko pine ake dok ake thu a hormu chu long le la puson se ta me do ma
0: la bang ke yoga klem bom ahut mane la pulo ok chu long le ki chu ke ki thu ke dok la hai ki chu mi tha la ma be ki chu yoga klem bom ho charli pus te me klem pus chu pus mane chu det pen klem fit phedet nang po
1: kala
0: ni chu det pen klem fit phedet nang pa thima ho jom nang ko jong si chu det pen klem fit dang te anani ipok su pe it par la pus on ta dok ta thek ji ma ti di la si ho jom det pen ek der ghonta ba dui ghonta la son an sang pen ho jom pen si klem nang po la lo ki chu bang ke ki thu ke dok tho lai ta chu mi thang api ne bi la pen ok bang ke la pulo je ok chu long li pu a lam bang ke la আবি হে আবি মানে লাসন ল ও কি চু বাং কি চু লং সীতামি কি হজম দের খুই মাতি হজম দের খুই 22 আওয়ার্স লাসন আনা কক জি ইসানা ও কিছু নিথম ফিসি হজম জি পুলোতাংতে ইতুম অকচু দেট পেন ইতুম ক্লেম ফিলু তাংতে হয়তো নানি লাহাই কিচিং দি থা নানি সুপার ইট পা আর নিতক পা অই পা আই পুতিলাতে ই অক ফানা কি দুনু দু কক জি আসি অকচু পুস্তামি হজম দেট পেন না ফি নিথম ফিসি হজম জি পর আকু জংসি হজম জং কবি চু ফিট ফিট পুলোতিলা তাসা ও ইমিনা সি অক দুনু জি মাতি দি
1: আসি
0: আডাক জি বি সি আকিমি পুলহে আসি নিথম পেন না ফি কিছু লুতাংতে আকু মিসেন পা মেশিন আথিমা ই কারলু মিসিন সাইডে ইতুম চিচিনি নে এ কারলু সসন কু পুসন সনা মিসিন রাইড উ মাটি দিন কেলা তুমটা কোন সাজা কং দু মিসিন হরমু পুসামি কো আনসি উন পমাটি দি আ পর পেন আ বিসি ক্লেম দে পুতি মিসিন হরমু তা হিনু দাগ জি মাটি লাসি ইতুমটা কি চুতা কো আনসি কি চুনে মা সজুক সি ইতুমটা চুদুন দে লু পুতাংতে এ অকফান মিসেন জি পুসি মাথালে

0: আফান থেদুং আকান হক দুক লাসি আলির কেডো আসন আকেচো কিজুন জংসি চৌয়ারলো পুলোতে এ অক আফান থেদুং আকান হক দুক লাসি আলির কেডো আকেচো আসন উন আন পেন কেচু চেদেত সি কেমে পিমা এ অক এপ্রাণ হেলো ইখি এ অক হেনোতে থাংটা আলে আবেদজি ইলিতুম আলং রুই কার্বিয়াং লং লং পুসিতমে নন্মালম অসমারতুম আলির জংসি পিদুন্দে পুলোতে কেনাম জি তা লান আনিং হাংহে লবং সোলাম চিনিসি বিকারি আলং সে তামে কেক আলং লপেন আকাপ্রেক কাপ্রেক আইহিম পেস্ট্রি আলং তামে আসন আসন আরং মতে আলির পিদুঞ্জি বনসে তামে বংশ আলির কে এ মেক এফান পেবন লকপ বনতা এ অক আফান কে থেদুং আকানা হক দু লসি মুন্থিদা মেমে ননালম সোমার আতুম কারক রাক প্রেক জেক দু লপেন আলাং আতুম আকনসেন্ট্রেশন মতে এসনাত আকাম তামে নিং চিবি এ কিনিরসিপ পেন আলাং আতুম ক্লেম পন থেক থেদাত তা থেক পন লং লসি লাহাই আলির এক আফান একানা হক থেপিক আপসি ইতুম আলির এ মেক আফানসি ইনিং পাংসামচত বনতা এক আফান আকানা হক থেউ লসি উন আন পেন বংশ আলির কেডো সিনথেটিক ডাই মতে আর্টিফিশিয়াল ডাই পেনসি কাপিনচং কে অং লাহাই সিনথেটিক ডাই মতে আর্টিফিশিয়াল ডাই কে এক আফান কিডনি লসনসি স্প্লিন লপেন আপার সিটামে পেজো পেজো পেন ক্যান্সার সিটামে এফান এপালং পন্থেক এফান এপ্রাণ সিটামে বংশ কেচু কিজুন সন পেন এপ্রাণটা এপাদাম ইথেক লসি উনআন পেন আলির কেডোয়াসন বং আকেচু চেদেত সি আকেমে লানসি নিলিহীন পেন থান পঞ্চল কার্ডম
1: লাপনাপর নংলিতুম পিনিয়ালাম জিরাং দেঙালং পেন কেচুয়া সন আলং কিপিদুন আলির লাপেন অক প্রাণ আফান কানা হক আপুথাক রঞ্জিত হানসে পেন লামজির কে থান আর্জুলং ইকটাংলো পিনিয়ালাম জিরাং দেংকে লাপোয়ানসি কাংটনিগলো নংলি তুম যাই মেকার জুবম লাকে আকাশবাণী দিফুয়ালং পেন তাংতে ননা দুন্থু যাই মেগালং দাম ইগলো নং লুন চিতো আং দেঙালং লবং সো আং দেঙালং পেন কেচেং সি আলুন আর্জুক সে নং সামসন ইংটি লাপেন আরি সাং হুম কিলু নালুন আলু নালাম থে লুন রাব রাব নং তাংতে লবং সো লুন আর্জুক সে নাং

আদুন্থু কেসিএস তে কে লংজুনা তুম কিলোনালুন আর জুইক সিনাং আলোনালাম থে নীলি প্যান নাংলি তাং তেল বাংসলুন আর জুইক সিনাং।

কার্বি লামার জান আলু নং দেং আলং পেন আদুন্থু নি কং হন লামার জান লং আলুন মঙ্গল সিং রং পিল পেন বারি রং ফার পে তুম কিলুন আলুন আর জুইক সিনং আলু নাম থে চিপু থেক থে টংটে লবং সোলুন আর জুইক সিনং

লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফএম বেনালং পেন মেগাহার্টজ ফারুসিরা টকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ বাকেরা পেন তাকে দোয়ানা যায় মেঘনাং লিটুম আর জুলং ইজি।

লাকে আকাশবাণী দীপু তংতে নুন্থু হিন্দি লামার জানালুন আং দেঙালং পেন আসন সনালুন আর্জুক সিনং কেচেং সি মেহুনা লামার জানালুন আলং পেন অভিজিৎ লাপেন শ্রেয়া ঘোষাল তুমকিলুনালুন আর্জুক সিনং আলুনালাম থি তুমহে জো টংটেলবং সলুন আর্জুক সিনং

হিন্দি লামার জানা লো নং দেঙা লংপেন আদুনথুতা মেহুনা লামার জানা লো না লংপেন কে কে লাপেন বসুন্ধরা দাস আতুম কিলো না লোন আর্জুক সিনং আলু নালাম থে চেলে জেসে হাওয়াই টংটেল বংশ লোন আর্জুক সিনং

হিন্দি লামারজান আলোন আং দেং লং পেন আদন্থু বজরঙ্গি ভাইজান লামারজান আলং আলোন আর জুইক সিনাং লবাং সলোন কিলো না বাং লাকে কে কে লাপেন আলোন আলাম থে তুজো মিলা টাংটে লবাং সলোন আর জুইক সিনাং

পরপেন আজও পরফাই কেব আন এফ এম বেন লং পেন মেগা হার্টস ফারুই সিরা টক বড় সির কেব লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেন তা নাংলি তুম আর্জিলং ইজি লাপেন আন পার্টা কাচিনি জাপান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন তা নাংলি তুম আকাশবাণী দিফুয়ালং হুমরি দাম ইকটামে নাংলি তুমজংসি কচুনিং রিয়ালুঞ্জির অর্জুন তুং পুলোতে আলোম বিলোম অজয় মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো।

sihni kacing bar mate kacing lit theklong ke do kachi ju japi ja hoy kache dai lapen ke ahuri si phong nok be chomang aron apin po ke mandun pen ajok e tum karbi alam chomang alam penta matap kacing lit do sita karbi alam ke boro mate kapre ka khay alam pensi ke man uthuke majok alam map sar pole ningje sita lama phu mate linguistic expert le pusita ador ke dopen ador ke do nei kitaba pharalong le tok sita ilitum proidunang ne ilitum puthib nang ji ningje thib nang ji karbi alam ke akapre ka khe alam pen le ke plang la pen ke man alam kali karbi alam ke amena te ot arno armung asema angkur aphelong aot adur amena arje amohor amenang nim amenang printensi keman isi lam kangchi ahutan ahut inut banghenia munira kipu arilo karbi alam ke lam te mate work dure pik sida langdam pa melote ile tum karbi alam english hindi bangali asami salam along le ledunde puai phisita karbi alam lapuan lam the ka duri o lapukali ile tum karbi alam ta lam the inchopi কার্বি আলাম কে ইস্তন আলাম থে ওয়ার্ট আফান্তা লাম থে সনবেদ দোলিং লাপুকালি লুরচি লুরচা লাপেন কে আলাম ফ্লাক আলাম চেত দোপিক সন সি কিথু কে থাত কেরত পু আলাম থে আফান্তা ইংলিশ আলাম পেন কে কাত পুলাম থে ইসিবে আসামিস মাতে আহোম আলাম পেনটা কাতা পুলাম থে ইসিবে সিতা ইলিতুম কার্বি আলাম পেন কে কিথু কে থাত কে চর কে রত আফান্তা বিনাং আন আলাম থেদু সনসি থু পেট থু প্লাক চর পেট চর ফ্লাক রদ পেট রদ ফ্লাক থু আক থু প্লাক থু পেট থু পং থু লুট থু কুক থু তুপ থুনি থু ই থু লিং চর রাক চর চেট চর লেট চর লুট চর থুপ চর বই চর পেট চর পং চর ই চর প্রুপ চরনি চর সু চর প্লির চর লির চর প্লাং রদ চেত রদ পেট রদ পং রদ ওয়াং লাপুসন লাসন থাক থাকসি কাংনেক পুয়ালাম থে আলংটা ইংনেক এর ইংনেক মুর ইংনেক হিং ইংনেক মন ইংনেক খাক ইংনেক আং ইংনেক চিক ইংনেক হাম ইংনেক খুক ইংনেক খাক খাক লাপুসন লাটা কার্বি আলাম আকাপ্রে গা খে আলাম পেনলে কেমান আলাম কালিপু ইসি থেদুং আং থেকলো লাহানটা কালিলাং কার্বি আলাম আফান লামকাং থিম্পু কি পুনাং ককে লাপু হেলো ইলিতুম কার্বি আলাম আলং লুন লাম থে পৈতৃক ওয়ার্ড আকেলে চানপিক আথেমা কার্বি আলামকে কাচিং কি কাচে থান আহুত কানিং জেলে লাম থে এসন লাপেনকে লুন কি লুন আহুত মাতে লুন আলং কেপফৌ দাম আলাম থেলে এসন লাপুসন সি কাচিং কি কাচে থান আহুতকে হেম আফান্তা হেম পুষি পুজি সিটা লুন আলংকে রিন্দিপু লাপুসন সি আন আফান্তা চোরান হান আফান্তা জিরহু দোয়ার আফান্তা লুতি সামে ঠেংপি আফান্তা ডেংমেট হর আফান্তা জরলাং পে আফান্তা জিপু তেরন আকুর আফান্তা ক্রঞ্জাং তেমুং আকুর আফান্তা তুং এ বে আকুর আফান্তা ডিং এ লগ আফান্তা সান্তক ইগ আফান্তা লুপ্রি পুষি লুন আলংকে কিপুপন লাপেন নাম্পারটা কার্বি আলাম পেনকে ওসমার পেন কাচিংকি আলাম থু লাম দক তা পিনাং আন্দো আর তা দো মুচত চত কেথে চিংবার চিত হিজান কাচিংকি কে আনচো ইকথা পুষি পুজি সিটা বিহেক থিহেগা ওসো আফানকে মাম মাম অম অম থা পুষি পুজি নাংরি সারসামনন পু আফান্তা বতবন্নন চিংকয়না পু আফান্তা বুবুবনা নাংকেং পেলে দামনন পু আফান্তা তিংবং তিংবং নন লাংচিংলু নন পু আফান্তা ফ্লুং ফ্লুং নন বারসো ফিং নন পু আফান্তা সুরত নন লাপুসন সি কার্বি আলাম পেনকে কিপু লাটা কার্বি আলাম আমিনা আং নিম লাপেন আমিনা আং কৌর আফেলং পেনসি কেমান লাম কাং থিম বিনং পু ইসি ইং টাং ক্রিং আং থেকলো লাপুয়ান কিজুমে লাপুয়ান কে প্লাং লাপুয়ান কাং তাং লাপুয়ান আলাম চের আলাম প্লাক লাপুয়ান কে অং লা কার্বি আলাম আফানলে বাঙা খে আলাম পেনসি কেমান আলাম পু পু পুল অলে তুমি ক্রয়দুন কাং তুং প তীর্থে আথাক খে কাং থিম পু চিপুদুঞ্জি লাপেন খে কাং থিম আতিবি দুদুঞ্জি পুলোতে আমিনা আপিয়েলাম দুবেগ নাংজি পু চিনিসি কার্বি আখাই আফান কাংথুর পন চেং

কার্বি লুন বানাং দেঙা লংপেন আদুন্থু লুনসেপো চন্দ্রকান্তা তেরাং কিলোনা লুন আর জুইক সিনাং আলুনালাম থে রেং সেংসো মান্দং তাংটেলা বাংসো লুন আর জুইক সিনাং।

কার্বি লুণ বানাং দেঙা লংপেন আদুন থুতা লুণ সেপি পখিলা লেকথে পি গিলু না লুণ আর জু ইক সিনং আলু না লামথে দাম পৌনি বাংস পেয়ার থে টাংটে লবাংস লুণ আর জু ইক সিনং

কার্বি লোন বানাং ডেঙা লংপেন আদুন্থু সামসন ইং টিকি লোন আলোন আর জুইক সেনাং আলু নালাম থে লাসুম সিয়াকাই লবাং সয়লুন কাবন্দা আবাং সামসন ইংটি টাংটে আলাংলি কিলুন আলুন আর জুইক সেনাং

কার্বি লুন বানাং দেঙালং পেন কিজুৎসে লুন আর জুয়েক সিনাং সুব্রাহাম মিংহি কিলুন আলুন আলুন আলাম থে কর্পি হানরিবং টাংটেলা বাংসলুন আর জুয়েক সিনাং

0: লাকি আকাশবাণী দীপু তংতে নদুন থু অজয় মেঘ দাম ইগলো নং নিং আর লো লাম থে অজয় মেঘ আং দেলং লবং সং দেলং পেন কাচে ফং চোপি আনিং আর লো লাম থে আর জুইক সে নং
1: রম নেলি মেন কে কাছে ফাং চুপি নেলি রং লকে বিথি লংস লং সেদুলো লাসে নেলি ইথে ইথে নি কেথান কাকতো বাং কে লাপুলো নেলি বাং কে লাং অগা ইথি এল কোভি আওম পিপিনে লাহাই সিক্রেট হাই সেকে জর জর ল পেনেলি হেমাস্তর বাং কে আন হোটেল সে গিবি লাসে নেলি তুম বাং কে নেলি বাং কে ফ্রাং লং সে পোটেবল চিবি কক সেদুলো লাপেন কে নেলি বাং কে কবি অম হাইছু জ্বর দুন পেন আছে জিং উলো নিলি জ্বর বাং কে নি কান কে পুরে ফোদা সোসে দেট হাই জীবন হিসাব লোতে হিসাব সে দেট সে লাসি লাহাই কাছু জ্বর কাছু লাঙ বাং কে মাথা দাম এট তে জয় কে লপেন মাথা দাম এট পুলোতে সুমক্রুং আথে মা দা পেন সে দাম প হা জু সে হেম ছিল মানে হেম বাং কে ছিদু লং কম্পিক সে দোল

0: physically fit prote thangi
1: inglong aluli aprang kichu kijun kachisik kinang sodoma
0: kichu kijun lake abang pan abang a ling he ko kinang kinang so the pin ta athe aku pupu he ni tum phanta mani ingti ki vai bang chure ri pu bang matenang pu la sono pote mohoda inglong apu chong athak arluk o man ibang kang da ti ta do do ben ke kichu bang ki un anda chu nang pu ibang ke par om ji phan ke mane achak tum ke do do sajun je tum ta do do he di lasan bang mate la jainong achula a gakhir he laso a sa kali sakir er bang mate gibalo compulsory lang so pen beheri putam lang so ge giba be heta la sa bang mate e bang parom phan bang nang ver di
1: tangte la ben kupine ka pe ka son ta kichu unang ji la poson do mani
0: la son mang ge a hol ana ve dai bang mate du du ch ben ten ki nang ji heta la son la chulong le bi bang ke ave uti ghi to ho butter
1: কালুচেং আতুম কপি পি স্কিলস কেথে কাচিনি কিদু কিনাং সরল বিগিনার্স আতুম আফান
0: বিগিনার্স আমফান কে লিবাং লাসনসি পুদামজি পুলো কোর্স দোদো
1: কালা
0: হলাছো।

0: do mani
1: la son mangge a hola na ve dai bang mate du du chben ten ki na ji ta la son la chulong le bi bang ke ave uti ghi ta ho butter
0: kalu cheng atum copy p skills ke the ka chini ki do ki nang sot la beginners atum afan
1: beginners am phan ke a li bang la son si pudam ji polo course do do
0: kala
1: hola so a course long le alang tum bang join dun lo polo te khudak si thanik la po ke cheng si copy si nang ji ma
0: kala
1: মানে মাউন্টেনিয়ারিং পুষি তামে দাক নন্কে দুলো আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং রক ক্লাইম্বিং ওয়াটার স্পোর্টস তো লাই কাপড়ে কাপড়ে নন্কে দুলো পেন গেলা ট্রেকিং পোতাদো ট্রেকিং হাই অলটিটিউড ট্রেকিং থ লো অলটিটিউড ট্রেকিং পোতাদো পেন কে হাইকিং পোজাতা দো আসলে হাই মানে থানিক পনপো হোদাক বা অক্রস লোনে জয়েন দুন পতে মানে মানে এই নীলিকে আলং আলু থেলে পুরা নিহাংলিং কার্ডু পোসন সে কালি হে মানে রুলস দো হোদা কোসন সে কার্ডু নং জিমা আচয় পেরি পেন ডাংলক আর সিট লাহাই সব
0: আধুন্থু নাং ফান আর ঠিক লংলাকে সাকসেসফুল এক্সপিডিশন মাতে কিচুন পামে আংলং কার্ডু পুকে কপি এফানসি কি পুদাম এগলন
1: মানে নন কেম দোপ লাসো কেম লং মেম্বার্স ফর্ম পো
0: কালা
1: লাসো কে ফর্ম হোত মানে চিংবাই পো কোলানা আপিক আফুচং সে কার্ডুদাম জিমা মানে হল দা আভেদার ল আদিম ল স্টাডি নাম প নিকোয়ান্স নাম জি মা লাহাই এমপেন কে আমিটার ল আফিট ল হিসাব এ দা এট পেন হল দা আদেট মানে আর নি আপনি ঠিক এট পেন হে আদিম লি এট পেন জো ফটো চিতুলি লং প মানে পিনি আনকে নিতুম হল সো কি জং পন আ আফুচং আপিক হে সামিতাম এলো আনসি সাকসেসফুল
0: ইংলং কালু মাতে মাউন্টেনিয়ারিং লাপেন আমোনালি পুথল রক ক্লাইম্বিং দহ লাপেন ট্রেকিং লাপেন হাইকিং পু লাহাই হুই কাচেপ্রেক কপি পি লি নিপেন থান বন ইকথা দে
1: রক ক্লাইম্বিং পোলতে লাগে ন্যাচারেল ল ন্যাচারেল ক্লাইম্বিং লহে ডাক বাংকে কেবা আবে নাং কে লাং দুঞ্জি বাং মাতে নাং ইলি তুম ভান নাং চিয়ার আপ দুঞ্জি বাংকে আবে ইলি মেম্বার্স কো আনমা মাতে ট্রেনি কো আনমাকে পন পেন হলা আনমেলে অডিয়েন্স কে লাগে রক ক্লাইম্বিং লহে ন্যাচারেল রক ক্লাইম্বিং ল আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং পোতে হোদাক বাংকে কম্পিটিশন সি দোদো কে চেংসি জাগা তা ট্রেনিং দোদো লহে এমবেনকে আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং পোতা কাংলেন কে প্রাপ লা সাপোজ মানে স্পিড ক্লাইম্বিং
0: ইসি আ পোর পেন
1: ও স্পিড ক্লাইম্বিং ডিট ক্লাইম্বিং পুলাহাই দু এম পেন কে লাসো কার্লু এতুম ফান আর উসিত হে কোসন সি মানে আপোরা টেং পেন পউন দুন জিমা কিবুং দুন জিমা কি পাসুন দুন জিমা লাহাই মানে হলা হান কে বিলেয়ার পুলে হেদি লাসো কোর্স দ দ আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং লং বতে হলা ল হলা বাংকে কম্পিটিশন তা দ দ এম পেন কে অডিয়েন্স তা দ হদা বাংকে হাইকিং পেন ট্রেকিং পোতে লাকে ইংলং লং কার্লু লো অলটিটিউড পোলতে লাগে লান আফুচং ও এ লো হে মানে হাই অলটিটিউড পোতে আফুচং আফুচং ল মানে হলা মান মানকে বরফ তা ফুদন পো আর ডিফারেন্সেস কে
0: ইন্ডিয়া পালং ইংলং কার্লু কে চার্লি মাতে কে থান স্কুল মেন থান পাচিনি পন ইকথা
1: ও ইন্ডিয়া লং লপতে আপ্রাংসি কি দো কে প্লি দো তানা পিয়ং কে নানা ফি আকো কে থম বাংথু হে ফার্স্ট কে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল লং সিদো লাগে পুজি আমেন কে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ এম আই বলে হে আদুনথুকে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং নিম বুসি পুপু কেচে থাঙ্গে উত্তরকাশী উত্তরাখণ্ড সিদ্ধ পেনকে কে থম বাংকে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট মাউন্টেনিয়ারিং অ্যান্ড এলাইড স্পোর্ট হলা বাংকে মানালি হিমাচল প্রদেশ লং হে পেনকে ফোর্থ বাংকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এলাইড স্পোর্টস নিমাস বুসি পুপু দিরাং অরুণাচল প্রদেশ হদাক সিদ্ধ লা প্লি লং বাংকে লাভ বাংকে কাফে মাস নাই নাই কে ভালো লাগে চেথাং চেথাং মুচত
0: তাতে লসন থাক থাক সিলি তুম আসাম লং তা দু মানি
1: আসাম লং প্রতে ন নামাত কে দু লার গুয়াহাটি লং তা দু হে হতম দা মানে অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস আমেন চে দু রেপ তুম দা ক্লাব ওয়াইজ এম চে দু রেপ ন নিরি তুম দা কার বেং মাং মতে লা কামা
0: কালা
1: কামা তুম সি থাং
0: তাতে মু পেনলি থান পন্থুল লা কে চেথাং মুচত ইনস্টিটিউট পু নাসি লাহাই ইনস্টিটিউট লং কমানে এবং ফুনিং কে হাং বাং দু লাপেন কাচালি দুনি নিং হাং পুলো তাংতে কোসন ল এডমিশন কাচে পালং দুন পোকে
1: কে চেংসি কে হদা বেসিক কোর্স পেন অ্যাডভেঞ্চারস কোর্স পুপু হে
0: কালা
1: তা মানে এনে লা অ্যাডভেঞ্চার কোর্স বাংলে দুন বা প্রাং লপতে মেং চত পো মানে লা নেক্সট কোর্স আকে থে আ কোর্স কে দুন জি ফা মাং কে আলাং তো ফামে প্লাস পয়েন্ট পুলো দাক বা নীলি পুদাম জি কে কাতে বকনা কে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পথ হদাক বাং মতে দুন লোপতে বিয়ং চত পো মানে এনে লাসো কি দুন জি ফান কিলা মেন্টালি প্রিপেয়ার নাম পো ফিজিক্যালি ফিট নাম পো আথে হোদাক বাংকে কাংসাম লং কোসন সে কা সার্ভাইভ নাং জিমা

0: chỉ mà là hay lo mà sẽ enjoy bom lo trekking ta pa bang lo sot ke ni litum pan center jeng rong pi school long si ni tum pan bo han ang cha so cha school long he ho dak pen til veta long an ke king ma se pa bang
1: Là
0: trekking lo la bang ke a ma se e jo dak dolo ni pho apilo course ho dak center long ni pho do det pen ke trekking wang lo ni trok ani bang ke a jo dak sil veta long sang lo sang de pen puthadar ni bang ke da ke river crossing budo ho so a river crossing da bas jajat river crossing do ho dakta he la hai claim lo ama phi ke sartumang pulo nangtum phan exam ng last arni last so exam le undundat pulote olasam doji pelo olasam long ta lason thorlo pele he ho dakke bang kapre kapre ga dimme si bang po
1: Kalang kalang.
0: em bai hura jok long chipati dunno nangtum pelo ti chipati dun pen undun chit pulote nang tum phan ke akhilo long pon po pram lo
1: Kalang.
0: ama nili bai go ta ke me dak bang undun chit le he lokel long bang ke lokel kem long undun det pen ke ola sam pati phit lo ta so ola sam pati dun long bang ta bela kapra kapra mane asemis num do he
1: Kalang.
0: so nili ke bela pa asemis ke the u da kali ma hindi ji hum log dikel lo ta man chingki lo pulote he ama so ta ako nili bai go ke mel he ola sam long ta undun chit jalo So, all some on that pen ke need the man selection ke sandak pus nang epon sandak pu training mane aki joy lo ke mane nehru yuva kenra pen si sponsor jal he
1: konat ing ni lage
0: darjeeling sto darjeeling long ro dak bang ke ama la son pen si wang bom ni li dun bom jalo ama pi ke ni li methang ta ni ning hang da jalo
1: kala
0: mane la so ki dun long ke methang mo pen ki pu son physically fit mentally prepared ang ji pe muri tum han ka ching ki chelang ko son si ke ba ma khodak charli don long lo em pen ge team work charli don long lo mane mane thirak ju tum ta mane sudak bangge prang dun se jat he em pen ge nili chance long pe mane khilo ju dun long o lo ala ke asia prang si ke la de mo pen nili punu na choro lo em pen ke kama tum han da choro le
1: kala
0: nili phan pi ni son na porai pi pen de ran le dun lo
1: me pe ga la na la bangge nangli inglong ka lu dun cheng mate kalu ke charli cheng ke konat ek lo ni
0: Center Garden long Center Garden long 1999 hachi December chiklo long he pensi pu wang bom lo a phike ni li bang hroso dan ni li fas ki don cheng hota aroso bhai ni vela da am pa ki ke ako ola sam hota aroso bhai ni ve ta mo la som be mani li bang don ek bom mat member chi plang don ne kamalong kamalong member chi plang don pen a phike arpu tanang pek don lo aso arpu nang pek dat pen ke ako puthot কেম কিন্তু বাতাই তিনটা মানে নিলি বাঙ্গে ইনস্ট্রাক্টর আং হয় বাং মানে লং রুন পেন মানে থান দুন লং রু বিনা আন পিনি তুম ভানকে
1: লা বাঙ্কে নাংলি হালা মেন্টক পিক পু আংলং আলু দেত বেন ফিলোমা মাতাং তে লাস অপরাং বেন দানলি থানুন ইকবম মা
0: ও লাস অপরাং মান থান দু ইকবম লো মেন্টক পিক বাঙ্গে 2017 আন নিকান সি কারলু হে
1: হালা
0: নিলি কি জয়েন দুন জেঙ্গে কামালং মাঙ্গে কিলুদুন পুলে হে
1: হালা
0: লাগে 2019 2000 নিকান হতলো বেনগে পিনানা দিম লেগে লে দুন লহে আসো কি দুন পে মানে আ পিতুম নিলে তুমি মানে কে দাম বাতাই দিন আদিম তা সব কাপরে কাপরে পয় দি মানে এক্সপেরিয়েন্স মে বলে বলে ও জেলুক বারি আহুতা নিলি 2006 হুতা নিলি কি বাথুল লাং হতা তা ওলা সাম থুলা ওলা সাম দুন লাং হুজুতা
1: তা তে নিলা কামা পেন কে দেং পন আসাং দেং মতে অ্যাক্টিভিটিস কপি পি ইগলো থান পনিক থাতে
0: ও থান পনিক জি কামা তুম এক্টিভিটিস কে দেন পন পন কে তো ও নন অনলি মাউন্টেনিয়ারিং আহিন দা কালি হে লাই ওয়াটার স্পোর্টস দা দুদো পাদুন দুন আকোর্স দা দুদো এম পেন কে লাই এনসিসি তুম ফান্তা চান্স পি ও হে হাং হাং লতম লাং লি তুম ফান্তা কলেজ পেন কলে মানে কলেজ এনসিসি পুদে কালি লে হে
1: কালা
0: মানে লাং তুম ফান্তা চান্স আপর পি পন ল মানে লাতুম ফান কে কি জয় কে বাং কে মো আর্মি মা পুলিশ ফান্তা চান্স লং ই পুপাম লে হে আসি হল তুম মাংতা পি হে নিলি তুম মাংকে কামা তুম মাংকে লাসন যে স্পেশালি কে উইন্টার আপোর হতে হে লা সমার তুম লা এক্সাম কাভে হত আসন সন সি দেং পন পত
1: মু পেনালি থান পন লা কামা পোমাতে কারবিয়াং ল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন ল অফিস পাই কোনাত ইগল নি
0: নিলি তুম নন দো একবম কে কে বালং সি দো কাসা সে দিয়াম লং হে কাসা সে দিয়াম লং সি দাক সি দো
1: নাংলি তুমলা উইন্টার ক্যাম্প লাপেন কাপড়ে কাপড়ে অ্যাক্টিভিটিস কিবি পন বেটা কসন ল রাদা ফান কপচে তাক পন কে মতাংতে রাদা তুম কসন ল নাগা চিনি দিন পকে
0: নন ডিসেম্বর অঙ্কেলি ইকলু হে
1: পালা
0: ডাক অ্যাডভেঞ্চার কোর্স নিলি তুম মাকো বিথুজি পেদা ফেতা নিলি

লাকি আকাশবাণী দিভু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই খ্রি সিরা মিনিথংকে প্লেংটং লাসি মুম্বাই পেনকাপা চেতাক বিবিধ ভারতীয় জয়মেক নাংলিতুম আর্জুলং ইকপো।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার জৈঠা কেথানবাং নীলি বন্তি টিমংপি কেবাংজি পাইপাই আছে ক্লো আপ্রাংসি আর ইপেন অরুণোদয় আবার সাই আলি কেলং দোনাতুম পুথত আপর পেন লংপন থুপুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাচে তাকলো চিফ মিনিষ্টার ফেসবুক লাইভ আর জপেন পাতুমিলা সোয়ালাম থে পাচে তাক পনসি সিনি ডালি হে হুইতা আদর কেজুম পেন পাইপাই আছে ক্লো পেনসি রাতুম লংপন থুপুসি পাচে নিল লাসো পুথা কেবাংজি জাখং আছে ক্লো কাপেকলাং পঞ্জি কে চকলিম বাজেট আলংকে দো আন আলামতা পার্নুপন পুপুসি চিফ মিনিষ্টার নিংজে লাপেন কে নিজুত ময়না নিজুত বাবু জীবন প্রেরণা হাই হুই রাত আফান কেলাং কালানা আবার সাইতা পাই পাই আছে ক্লু পেন্সি পুথত আপর পেন পিপন পুপুসি চিফ মিনিষ্টার পুথত পাচি নিল ডক্টর শর্মা পেন গুয়াহাটী রিং রোড কাজিরঙ্গা এলিভেটেড করিডর আলোক সিকা সুরি কুরুর ক্রেনার ক্যাপ আতঙ্কা কাখরস পেন কে কিমপঞ্জি নুমলিগড় লাপেন গহপুর আংবং লংলি আর লুকাচিলেং আটোয়ার আসাই প্রাবজিন পেন পাংচিংপন পুবুটা আলাংলি পাচি নিল লাপেন ডিব্রুগড় আফান স্টেট আলং আদুন্থু আরং সুপি মাতে ক্যাপিটেল কাপিমানপন আফান মাংপন সি সিকা কুরুর ফারুক ফো আতঙ্কা কাংথুর পঞ্জি আতিলুপ আলং আফান চেদন্দন দাংলুপুটা আলাংলি শর্মা পাচি নিল ইন্ডিপেন্ডেন্ট আফারমান কাছে সংপন আনক বেপু মাতে ফারুক রেসির কেব্রাপ্লি কেব্রাহিনী আনিংকান ভারত কাছে ও আজাই মেঘ আলং

আপ্রাণ কাছি পিদুন সহিত কুশল কুয়র আফান কাছি কিমু আনি আপঠাক পিনি স্থিত কাপ্রে কাপ্রে আংকাং আলং আমান আপেং পিপনলু ভারত কাছি ও আজাই মেঘ আপর আহুত গোলাঘাট আহা বারসরু পথার আলং রেল কাচিং কয় আলাম পেন কাছি জুকি দু পুয়া দাই পেন আলাংলি কুঁয়র আফান ব্রিটিশ রাইকমাসং আতুম নেপ ইংনাং পঞ্চি প্রাণ কে এন আহুকুম পিলু ফারুকরে সির কেবরা প্লি কেবরা কেথম আনিংকান পিনি আর্নিসি কুশল কুঁয়র আফান জোরহাট কাল সেন্ট্রেল হেমকাং সাম আলং ককঠাত পিপনলু পিনি আলাংলি কুঁয়র আরং কাছে ওয় আনি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তা নক বিপু আফান আমান আপেং পিপনসি চিকিমু পনলু স্টেট পেন ফাই প্লি আজুতাং জুবাদলা পেন বিপান বিজনা হরমু জি আই টেক মাতে পীরঠে আদাং আলং আমান কেদু নাই আং হয় আলং লং দুনলু ননহেজং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি পেন বিহু আহুত কে উৎপন্ন পংসি চেক পেন কাসেলাম আসনসন আহরমু হরতার কার্বি আংলং পেন বিপান বিজন লাপেন দিউরি আখেয়াতুম আবিপান বিজন আফানডিং পন টাংলুপুসি বীরতালং পন লাপেন দে তাফি স্টেট পেন আবারিম বিপান বিজন লাপেন জুতাং জুবাদ আফান কাপাং থেকপন আহিন আসনসন আতুবার কাবেলং পন আহিন আকেরাব লংপু লাপুসন কেদেং পন আসাই আলং ন্যাশনেল এগ্রিকালচার লাপেন রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক নাবার্ড আসাম হামফাং আতুমসি আকেরাব বিপনলু ন্যাশনেল টেস্টিং এজেন্সি মাতে এনটিএ পেন কেবাং জি ওসিক নি ফাইং গরাই সি আর নি পুথত কাপি দুপঞ্জি সি আসাই কাচালি দুঞ্জি আফান আপ্রাং সি আংদেং আমেন কাছে টক দুঞ্জি আফান সাতলাং ন্যাশনেল এলিজিবিলিটি এন্ট্রেন্স টেস্ট মাতে নিট ইউজি সাতলাং আফান এডমিট কার্ড কে পিপন বমলু সাতলাং কে টক দুনাতুম এনটিএ আ ওয়েবসাইট মাতে NEET.NTA.NIC.IN পেন আলাং লিতুম এডমিট কার্ড ডাউনলোড পন উনপো ওসিক নি ফাইং করাই সি আর নি আনেরলো পরফাই হিনি পেন আর কংসা পরফাই ফরা মিনিক্রে ফ আন সাতলাং পেদু পনপো এনটিএ আহিন পেন সাতলাং কে তক আতুম আফান এডমিট কার্ড ডাউনলোড পন পে আফ্রাং রিফান্ড আফান আলাং লিতুম ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট কেলাং পন আফান পিনখাত পনলো ইউএস আমেরিকা লাপেন ইরান আংবং আর্জি কেডিং ও নি ফারুই সিরাট্রক্সি থামা কাচেদান ইংটন পনসি হারমুস প্রণালী মতে তোবার কাংপু পঞ্জি আফান ইসিয়ালামদন চেতক পনলো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশিয়াল মিডিয়া আজকপেন কিপি পনবীরতা আলং পাতবি আজু পাচাতাক পনসি লাসোয়ালামদন আফিজং ইরান তেলং কেসাং আকলাম আলং আমেরিকান লাংরয় রায়কমাসং তুম কাছারাই পন্থিপ চে উপনপু পুতা পাচাতাকলু সুইজারল্যান্ড আলং ওসিক নিফাই ক্রিসির কেপ আনি রেংডক রেং নিয়া পুথাক লামদন চেতক পনপু লাসোয়ালামদন চেতক পন্ডেট আফি কেবাং জি ভমতা আর্নি পেন হারমুস আলংরয় আতোয়ার কাচিলেং আফান চিলেং উনপু লাসোয়ালামদন সি নিচিয়ানাথ রেংডক রেং নীলা পেন রায়কম ওয়ানপু হির বানরাত আসং আসংজা লাপেন বড়ো আখাই আতো আফান তোবার কাপেকলাং পনবাংফু রূপনাথ ব্রহ্ম পিনি পীরঠে কাহাচি আর্নিলো আলাংলি হ্যানলো কেবিনেট মিনিষ্টার কেমান পনচেং আপ্রাং সি খেয়াসু বীরটা পানসি কাংত নিকলো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কাৰ্বিং ডেং এলং নীলিবন তিতিমুপি কাটো কাবিয়া ফান্তা কাৰ্ডং বাজির সি কাৰ্বিং ডেং পথ ডাং বন্ধুল কাৰ্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়েব পেন মিটার ফারুক লিরা ক্রে ইসরা তবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা ইংকর এসির কেব লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল পিনিকে ওসিক নিফাই ক্রে ফ উর্মি আর্নি আদন্ত

0: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বি ইংলেন কেবা মিডিয়াম ভিপেন মিটার ফারু প্লিরা ক্রিস রাতা বড়া ফ কিল হার্স পেন ফারু টক সেলাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল আদন্ধু লুন বানাং ডিং আলং পেন লুনজির আর্জুজিয়া প্রাং চিহুচিপুত আলামজির আলং পেন ডক্টর অরিওয়েল ক্রামসা লাপেন জোয়ানি স্রং ফারাং বং চিহুচিপুত আলামজির আর্জেক সেনাং চিহুচিপুত আথেপি কে ইরেং আলং কাচলং আকিসু লাপেন সি কাচলাং নাংজি আবিদি বাংসাও পোটাক চিহুচিপুত আলামজির আর্জেক সেনাং
1: লাকে অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পিনি লাদাখ স্টুডিও লং এরেং আফান আসনসন কি উন মাতে কে লং আকিসু লাবাং সো কিসু কে লং পেন কাছিংরাই লাপেন কাছি পামে আবিদি লাবাং সো আলামাথি পি পুথাক লামথে চিহু চিপুত পঞ্জি আফানসি লাদাখ কাপড়ি লাবাং সো আলামাথি পি পুথাক চিহু চিপুত পঞ্জি আফান নীলিতুম হেলুভিং পেন ডক্টর অরিওয়েল ক্রামসা ফান নীলিতুম ফাইগল লাপেন নীলিতুম কাছু ফাতেং পেন আলাংলি ওয়াংসি নন নীলিতুমা স্টুডিও লংসি আলাংলি নাইনি টাকল ডক্টর আকে হায়া ফ্রাংসি কে নীলিতুম অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি কার্বিয়াং ডেং হেন পেন নাংলি ফান কার্ডম না পাজেরিকল
2: কার্ডম
1: ডক্টর আকে হায় এ রেং আফান কি উন আকেসু পুলোতাংতে কপি পি আকেসু সি কিপুদাম উন আথেকে এরেং গুলোদাংতে ইলিতুম হা ইফু পেন হা একেং আনাবাং কে আকে অং কে লা এবাং আফান কে তম কে লা এরেং হেলো লাসে লা এরেং আফান তমন আর্নি পেন লাপেন আসন সনা কে সুপেন একে রাজা ফান কো পি পিয়া কে সু সিকি উন থেক কেচু লং থেক লাপেন হা লা হায়া কে সু আমেন কুপি নালি হিন পেন থান পা জির মিদাম একজিমা
2: সম্ভার সাহু কে হায় ফ্রান্সি কে জে থানা মিদাং ইলিতুম মারেং ইফু পেন একে গানা তম থিবলা আহক ল লাপেন লবং সো রেং হেলো মুনিত আবং আর পুম লং আথান কে থিনাই লবং সো রেং হেলো মুনিত আর লো আ ওক আথান কপ্রে কপ্রে কা থান দু লবং সো থান আন আফান কাতি লম লো লাপেন কপ্রে কপ্রে মেক পেন থেক লং লে অংকি ইং কেট পেন কপে জক ই লাপেন পিরথে তোমন আলং কি জুই জাম আ পি আন পেন আন তা কপে জক হে আরেং হেলো ইলি তুম চি থান পুন মে লবং সো রেং আফান কি উন পন মতে আরেং মেক কেসু এনে রেং মেক বুকেলা কে চিঠু একটা আমেক
1: আমেক লো কালা
2: সেটা লাফান মাঙ্গা কেসু বুবাং পুমনে দেন পো জংসি লসন থাকা আমেক জংসি তুমলা লাংলে মাসি পু আমেক পাংকো ওয়াং দা বিকক পন দেলা কে মোফি কে আকেসু নং মান পো
1: আকাপ্রে কা কেসু
2: আকাপ্রে কেসু
1: লো লাবাং কে
2: নং মান পো মিথাং লাম পেন কে লা হেলো পু কে তুমা বিদে
1: কালা
2: ইলি তুম মচিনি কে চিপু দো মেন ওয়ক মেন লাম ওয়াং ক্রো কেসু দো লহি পেন সি পু পো পেন ইলি তুম লাবং সো অলং পাচিং বার দুন জি মাদে আকা প্রেক আরেং লক তুম লং পাচিং বার দুন দে আলং লি তুম মা টেং পেন বুলুতে লাবং সো কে সু কে আং কিয়ং কে পেন লং দাম বুলুনতে সোন ফ্লি পেন তুম থাক পন মো লাবং সো কে থাক পেন বুলুনতে ইসি লং দাম লু বুলুনতে লা তুঙ্গি পুকে ইনফ্লেমেটরি স্কিন ডিজিজ লা সো ইনফ্লেমেটরি স্কিন ডিজিজ লাগে আরেং ইন থাক পো লাপেন লা আর লো নেদমা লাই তুমা আরেং লং কাকে তে কাচিকার লুডো আরেঙ্গ মি কে ক্লো পন্ডো লহুই হরমু বাং ক্লো টংটে কো মাতে লসন আরেঙ্গ চিকার লু টংটে কো লং আর লো পেন নাংকে বাং বম থা হরমু বাং ইংসি পোর্স পু আরেঙ্গ লক তুমি পুডো লহুই লং চিং থাং প্রিং লো পুডো
1: দাং তে কই হুই লং
2: আং কো কই হুই লং
1: জংসি চিং থাং লো
2: চিং থাং লো পুডো দাং তে লসো পট হলা আ ব্ল্যাক ব্ল্যাক আং কি দো হলা তুম বাং বাং পো মাসি দাং দো কক
1: পুদাম এলো তাঁতে কেসু অঙ্কি
2: কেসু অঙ্কি সাফা দুন তং তৈ পুরন্ত লাগে হাসো ডাক দো কক অনগে হলো সো দিম মাংকে নাং মেন বো আমাসি ইনফ্লেমেটরি স্কিন ডিজিজ হলো তুম মাংকে পে মান স্কিন ডিজিজ অলংকে একজিমা ডার্মেটাইটিস সোরিয়াসিস নাপেন একনি হইতাল লা হুয়াং বংকে ইনফ্লেমেটরি স্কিন ডিজিজ
1: লাহায় বাংকে
2: নম্বর ইসি বাং
1: একজিমা পুলোতাংতে লাসো কেসু বাংকে কপুসন সি ইলি তুম কাপাং থেক মেপো ডক্টর কে লাগে কপিনে এ বাং লং কপিনে আং থেক থেক লং জিমা একজিমা কিছু বাংকে
2: লসো বাংকে লাং দলো প্লো থাংতে ইং থাক পিক জি লাপেন লা কো সো দিম সি কে ফু বেক মা হলো সো দিম মাংকে এর আং জি
1: এর চেন জি
2: এর চেন জি লাপেন লা সো রেং কে চের সো রেং বিনো লং পেন চের সো কাং চেন জি কাং চেন জি লাপেন লক সে সোনা দু লাপেন আর থাত বুই
1: লাপু এরেং

0: 98 buji.
1: 98 buji. Lason si nang 2 ji.
0: Lahala pulo tang de lake eczema.
1: Eczema.
0: Hala so ake so longo pine chipru son kang thagre la pen areng lapu chekar lu phlung lapu son do ji.
1: Do do. La inflammatory skin disease pula. Chipru ta la so long si ke do den. La number receive bang la. Inmai tu bang ko number hini lang den nang. Hala bang ke viral skin disease.
0: Viral skin disease pulo tang te non elitum emek hini non kelang dama teng pulo tang te hala so long ku pipia ke so aphan pu dame tang te.
1: La su bang so ke so long ke areng lok tu mang ke measles da pu herpes pu pu chicken pox pu sa pu
0: measles pu lotang te lake bang prok ke so
1: bang prok ke so
0: hala ake the ta ha ki bi ta ha
1: ki bi ta ha la son si la tu mang ke thak pon la ke viral skin disease pu
0: la so phana bang
1: la bang so bang ta la na pu nang po jasmet ke do ke thak ke chu ke jun subsequent pen do nang
0: po ka che pang thir
1: pen si do pon nang po
0: rong sora bang ke non henang li pu lo sepe klar nai je pangthir nai pulo sita rong asora bang ke ke claim ke dam muni tum sai se po si lang chinglu dam de ba chinglu le pu bang ke pu pu dam no te ma chinglu chinglu sita hu pe hu ke che pa ter pik pik tum do I am che pe klar kle a bang che pe klar kle a ke ter la hai ta la tum che pa ka ke ching roi re hala son bulo tang te la pu son ke su ka chu long ji la ke isi ke the dung avar sai lu pu nang li pu dam on ma
1: isi bang ke pu dam on yongsi subsequent chepang thir the ja
0: de plo de
1: kala la bang de la pen che nam chinu kam ek lem ve ka tumang phulo tang the la tuma bang ke long de data hai mine seta puma chi do eating ne kam klem nam det pen man ta bang ma puma chi me gyang fit
0: ching lu le chin thi the phulo tang
1: de fit blon te la bang ke ke long bang en jo hi ke seta la bang so ke long bang ke mo het la eson numari si lang ke do kesu son dak tak si pine dermatitis ta kalang po pine chipru pine rengkang tha halo hi bang si durun ka ta viral pu bang ke kali da tai mane seta viral kali pu seta la viral la tom bang ke ke long lo pulo dang te ta bang soke soke api ri bang ke lar boy nai ni la bel bang so a choy bang ke plok de lo pulo dang te pine de tola lang pen ja pen pu ta mesi
0: chocolate clar to see
1: clar to see biko
0: nang pola hai pekreng nang
1: la pense biko si mo phi banke chi tu me pa ko number e thom la pono nang ho tumi pu de fungal skin disease fungal skin disease bhe lage mek ban ke thek la chong ne lo
0: pu dam elo tang te fungal pula tang te ili tum kar bi pen ki pu dam ji abang ke lage e mek ban ke thek long le api pen ke man la bang so reng ke so tang te la phan pula tang te ku pi pi phan si pu dam lo doctor ke la
1: na tum bang ke candida budo penan ke laru su tumsi ke long kyon lapen athletic food latado lapen ringworm putado ringworm chipru lo lapen athletic food
0: mane athletic food lo tang te la ke
1: kapathu tum ke ke si king opti thon wer po king opti thon wer lo pro tang te hala chi kaching roi hu da hu da pen chi pe ka ke da hai lo mene ja lo mene amasi hala fungal mane la kang tha ka pi bang ke
0: hala da si unam
1: oi unam po
0: an ke hala dakta aka prega kisu nang man
1: po nang man po
0: chipro bang ke ili tum ta long u oposi ga anu tin rong sor si tame tante la puson long lu pulo tante ka che pe meja bidi bang ke kopilo kopilo ke klem nang pola ke
1: jasmet pet bang ke ili tum bang ke kiduan ili ka ching thang pieri nyate ko mane bang yong si long lok lu pulo tante hala bang so pieri ke aka prek bang ke pa odun long den nang po la the la so pieri mane ke chuke jun dat puta me labang suka kechi un po hormu bangke fungal atum skin disease long mangen dovek la
0: dovek lo labang ke
1: dase la bang so bangke kapre kapre tumhan mangke pipu pon pe
0: pudam elo pulo dang te hala ka chu long vek abang phu bang phi aperi bangke hala ke me sen tum aperi long sita me pachin bu inde de dang
1: pachin bu inde de
0: la pulo dang te kachi un ji abangke pon welo he
1: la pa an pen jong si la hoi ঠিক এট ক্লেম এট অন্ত জংসি মেমে কলো দাংতে লাপেন বাংকে ডক্টর মতে সিগেলা লতুম হান বাং পেক্লাং বেকনাং পো
0: চিপ্রু আলাম সিলি তুম জে থানা পোসে লসলাম থে বাং নিলি নালি ফানাকার জুই কাং তুম বাংকে নাং লিকে হা রং রূপ সিগেলাং সাই হেম লং সি কাম ক্লেম লো পোসে চিপ্রু লং লো পলো দাংতে কপিনে বেত্রি আলাং হিবক কি পো হিবক লপসন দা ক্লেম কপিনে অবক লপসন দা ক্লেম হা লপসনা কে ক্লেম কপু আন আকে মে আকা হিনো নাং লিহিন পেন থানা দা
1: লিতুম arat mane lituma muni de to bang lituma bang ka chini nei mane jasmet pet pen ke ka phire ka thiri ka thira la bang lituma long do la muni na kayang bong ke ke pi un ji

0: Hala pi
1: Tangkir,
0: majepang tir et a pi ben
1: tangkir
0: mas
1: tang api.
0: a pi ben telom het nei la tilom lo pulo tang te la pir te la tomona long jo yama pi hadang du
1: Lunam
0: dam
1: de
0: ni
1: lo.
0: lo la bang sore ngam me ke su pen bang ke ke
1: Chingrai
0: piok
1: thekpo.
0: chingrai thek po
1: Doktor ake hai pini ilitum ereng along ason son ki un ake so ke phoge solam the ilitum chingki che than lo radio kar jua kote la pen injira tum sitam me areng along ki una ke so madhe ke pho ka chulong ke so hui si tame kaching raya phansi ta claim po la pen doctor tum long che peklang dam pen la hai che pe jok thek po busan si kroila asi pini nangli suri suriya sa chi bidam kok pen ana ka helo nili tum studio lo nangli bang la pen ili tum la ereng ke so alam the anta ili tum chingki che than long po si nangli phanta choru par piklo nangli ke claim sa bu thak si tame ar nam lai he jume na papi dun lo nang la si chi hu chi purang den ke la pon le ili tum ing ton lo nang nangli phan cardom nang pajir thik lo doctor ka hai
0: nangli tum han choru pen se cardom pigla
1: cardom
2: lapana pon nang litum ireng along kacholong asonson akisu aputhak jihu jiput alamjir doctor odiwel kram sapen arjlong tanglo laki akashwani guwahati mahabahu কার্বিং ডিং কিবা মিডিয়াম ভি পেন মিটার ভারু প্লিরা ক্রেসিরা তবরা ফ কিলো হার্স পেন ভারু ট্রক্সিরাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ভারু ইসিরা ইসিরা তবরা ট্রক হানলো

বড় লুনের মেজা মেঘলংপেন কেপা দুসি আলু না দুঃখান জেসুদা ওয়ারে কেলুনালান আলু নালাম দে লামা নাইয়া।

0: আরপেন লাপেনকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান আনো এটা লাং লং লাকে সুরিহিনীরা ক্রেথ রকানি কান লাপসন থাকছি অর্গেনিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুরি হিনীরা করে থ্রকানি কান নিহাং নিতুর আং কাং আর লোপের অ্যাম্বাসাডর ল আকে হাই স্যার কুরু স্যার টিমু দা স্টুডিও লোক পোস্ট কার্ডম পেছিল
1: কার্ডম
0: তাতে ইতুম ননহেদ আং তো নালাম থি তারা মেলো লাসি কে চিংসিয়া বাংকে আকে হাই স্যার সারসিং ফাংচু পানসি আর জুপো কেদাম তাংলা নিংকান ক্রি হিনী আং বং এলি তুমা লং রিগারলো ডেট পি আংকাং পিয়ালাম বাংকে এলি তুম পাতির পি দাম পেন এলি তুম এনা মাংনে বয়স তামি এলি তুমা লং রি দাকে যে তং পেন নন এলি তুমকে ঠেক লং ফ্রং ডিস্ট্রিক্ট আংকাং আরলো লা বাংকে তানংতে ডিস্ট্রিক্ট হিনী কে থমসি কে পারলো হালা বাংসু আং বং পেন ভারতীয় জনতা পার্টি কে জাপন পেন এন ডি এ গভর্নমেন্ট আতুম কুপিসি রাতা তুম আং নো কেপাকলাং থেদুং থেদুং কে ঠেক লং মা হালা বংসু লাম থে আং তন পেন পাজির মিঠাতে
2: তে প্রাংসি কার্ডম পাজিগুলো কদই ফান্তামে নাংলি না কারজু আলাম থি বাঙ্গে লাগে আহক পেল চারজু নাং পো আলাম থেলো বিনি ডেট পি কেচারি পন প্রাইম মিনিস্টার ভারত আং কাং লং তা নং নাম যে থাং নাই বাংলো লা পেনতে ভারত আং কাং পেন আং টান আর দেড় লং দাম লং তামে লাংলি মান পেং লং পেন ভারত মাতে ইন্ডিয়া লবংসু আসু তুমবং ফান আনিং পারং আনিং পাথে আনিং কিরুং লবংসু আনং নাম কে বান পেন লাসু সাই ক্লেম থেক পন মাগাল ফান চুরু নাং কক পথে পিনি আন পুনাং কক ল আলাংলি 2014 মতে নিংকান সুরি হিনি রা ক্রিপলি মে চিকলু আর উলুদি চিকলু পেন লাসু আর পু ডেং ডেট পেন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার লবংসু আর পু ডেং ডেট পেন পিনি আন কে আলাং নিংকান ক্রিনি কি চকল আর নি আন কিপ্লেং লুদাংতে জওয়াহরলাল নেহরু আপ্রাঙ্গে আলাং রেং বমুৎ কি বমুৎকে হালাই নো আর জি দিং না পোলো নন বাংকে লা নরেন্দ্র মোদি ভাই বাংসি নন বাংকে আলাং লি লাসো কসন লগ পক্ষে খি আর নি বাংকে কি অং না গেলিল লাসি লা নিংকান ক্রিহিনী পুষি বুদাম প 2014 নিংকান সুরিহিনী রা ক্রি ফ্লিপেন নন আন কে লা নিংকান ক্রিহিনী কি প্লেং লাপেনতে পার্টি লাপেন গভর্নমেন্ট তুম চেলাং পেটপেন পিনি আলাংলি খিব মহুত লা কে ক্লেম কি মে কে দাম কি মে রাড়া তুমা ফানা নিং পা রং লাপেন রাড়া তুমা নিং কি রুং আপেন রা তুমা পাচি হুং জি কামে ক্লেম পাচি হুং জি লাপা সাই কে ক্লেম পন লাকা দো গবে বাংকে ক্লেম পে মিলো বুসি নিলি তুম বাংকে থেক পন লং ল
0: এ হালা বাংসং বং পেন রাড়া তুম কাই কে মাতা এ চিংথুর নাং জি কাই কে মাতা রাড়া তুম বাঙা দেব পৃথে দাং বাং কসন মা কি খিয়ে সন থাকো সজি বাংকে প্লাঙ্গে ফিম হালা সং টিং দুনাং জি পুসি কি দু কে লাগা তুমা ফান কাচিনিয়া টেং পোলো তাংতে মাতে মে কে থেকে লং লর লো পোলো তাংতে লা বাংকে চুকি চকামহীন হালা দাক বাংকে কাচিং থুর নাং জি পোলো তাংতে কেচিং সে বাংকে আলাংলি তুম রাড়া তুম আনো তিনটা ধীমা হিমি চুকলং নাং আলাংলি তুম আলাংতু আখিয়া ডাক দু নাং জি পোলো হাল সং বং পেন কেচিং সে বাংকে জনধন একাউন্ট পু হালা বংশ রাধা তুমা আলং আফানকে ক্লেম লাপেনকে নন কে পাকলাংকে ঠেকলং হালা বংশ আং বং আকে হাই ফাংচো সংহ আসাব সুরাত পান পাজিনি থা
2: পিঠিক মেন পুদাম গলো না রাধা তুম আপ্রাংকে জাসমেত পেদ বাগে রুরাল ইকোনমি কে পাংচু ই ফানা বংশি চেংনাঙ্গি পুবংশি লাসো সরকার তুম বাংশো কে পলিসি বাগে ডেং পলো লাসি রুরাল ইকোনমি পাংচু নাঙ্গি পুতাংতে মেনাং আন আকি দু কেলাক রং রূপ কে দু তোমা ইভেন সিমিয়ার মালং দু আবাং ফু বাং ফি তোমাং তা ব্যাংকিং পেন আলং বাংকে লা ইকোনমি ইনক্লুসিভিটি বুলা সো হরমো বাংকে টাচ উ উন এলাং প্রাংকে লা সো পসি জনধন একাউন্ট ভাই প্রধানমন্ত্রী জনধন একাউন্ট পু বাং কাপা পাং পু তল 2014 গর লা প্রাইম মিনিস্টার সিমি দেং আহুত আবাংসি লা পেন্টে সিমি দেং দেট পানা ফি 15 অগস্ট আর নি এবং আলাং লা 15 অগস্ট আর নি লাংসু মেসেজ হুট বাংসি ক্লিয়ার আছে হুট বাংকু পিপিসি পলিসি মা পোসু বা পাকলাং লাসু পেন দেন বেন মাঙ্গে কিছে কো কে মুনি তুম মাঙ্গে লাসো মাঙ্গে নো ফ্রিলস একাউন্ট বসি পু তাঙ্কা শিকা সি পিপিপিন মেসি বেং লং একাউন্ট ইং পু দাম লাইন বলাম ল সেটা মে লাসু হুট বাং আলাম থিয়ে বাং রাত তুম বাং জাসমেট পেট বাংকে লা বেং আকাম পেন কিচিনি দুন দিয়ে বাং ফু বাং ফি তুম মাঙ্গে লা বাংকে কোসন মা বেং লং কাং পু দামলে পয়সা হয়ে পিন পেলে পু লাসো কাঠে রা কাহিরিং পেন আমাকে চেয়েকু কে লাসো প্রসেস বাং স্লো আফি আফি পেন আমি লাসো বাংকে একাউন্ট বাংকে চিং পুনাং জি পুষি আফি বাং বাংকে দামলো আঠে হলা বেং লং এক্লেম বমা আ কর্মচারী পোলা এমপ্লয়ি তো মাং তা আপ্রাং বাংকে বেং একাউন্ট পু দাম বলে সে কাইসি হিনি তো মেন কিছু এন দু লাসো আবার সাইদ কক নন বাংকে লাসো বাং পিপি দেয় জগমাসি লা তো বাংকে কুপি ছয় লমা লাসো হলা ই লা কচরা দুনি তা ব্যাংকিং লা ব্যাং লং দু তোমাং ফুতা লাসো হরু বাং কেচে কে পাং লেন দু ক্যাপাসিলেট মানে জি

0: রূপলং যে ফর্ম কেপি একাউন্ট খাং পু পিয়ানা এ আধার কার্ড কাস্টমার পিয়ানা এ জনধন লবং সো না পালং পিজি অরুণোদয় পেনালাম আলং তুম আং বং হয়তো লিডার তুম আহক পেট পেন কচারি তুম বাঙ্কে থেগুন দে তাহাই মানে সেটা রং অলম লাম বাঙ্কে লবং সো আতুম আলি কচু এন্দুম তা নি তুম থেকনাম লং ও লাপাঙ্কে নি তুম নিং ইংসাম দে
1: নোনা দুন্থু তিমু কেহাই কুরুসার তিমু এলা জনধন আলাম জনধন একাউন্ট কাম পু লাপেন কে আলি কে দোলাম নন আলাম তুম বাহিনী তা নিজি লোপে নাক আনালাম বিদাম লো হালা বাং সং পেন নাক থেক লং গপ জলো
2: কার্ডম জনধন যোজনা লাসো জনধন কে জিরো একাউন্ট পুসি পুপু হ্যাঁ দিন লাসি জিরো একাউন্ট কাং পু বাংকে লাকে ইসি ইলিতুমলা রং রূপ রুরেল এরিয়া মেন আতক আনু ইংলং আজও কেদ হা রং বিনং রং আলু কেদো আতুম হালাসো তেং মেনপুলোতে জনধন লাসো একাউন্ট কে হেদি মুনিত মানে ওভারঅল সিনে ইলিপুদাম
1: ওভারঅল
2: কে লাগে মিশন সি থাকলো

0: lapang ke ni tum ning sam nun de
1: no na dun thu etimong ka hai la kurusar timong ela jonadhon alam jonadhon account kang pula pen ke ali ke dolam non alam tum bahin ta ning jilo penang aralam bitam lo hala bang song pen nang ka thek long go pulo
2: kardom jonadhon jojona laso jonadhon ke zero account pusi pupu hai din lasi zero account kang pu bang ke la ke isi ilitum la rong rup rural area main atok ano inglong ajo kedo ha rong binong rong alo kedo atum hala so teng men blote jandhan la so account ke di munit man overall sine li pudam la overall ke lagai me sensi thek long lo athe ilituma munit bangke inglong so itung ke paphi ho basom ekdam hu mopen ilituma jir potum che than nang than mane hat hagor tero nodi pe nang par po sonang itum bangke la so লাহাইয়া হরমু তুমি থেক লংগে আথে ইলিতুম মাদু ইলিতুম রং হা আফুচং ইংলং আফুচং লংগে দো দিম না বেং সিগে দো মা না রেডিও সিগে দো মা না টিভি সিগে দো মা না কারেন্ট সিগে দো মা না তোবার সিগে দো মা সেটা ইসি আস মুনিট আস সাপ ও কাচেরক তক লাসোইস যোজনা ডিক্লিয়ার দেট পেন ফি ইন্ট্রোডিউস দেট পেন ফি বাংকে আসাপ ও এটলিস্ট মুনিট অত বাংকে পয়সা চেথাপ চেথাপ থে নেই লাবাং পুডাম দে হেদে হালা বাংকে লা একাউন্ট এটলিস্ট একাউন্টে দোলো মুনিট তোমার রিদেন হুম আমি না পয়সা চেথাপ চেথাপো চেথাপ চেথাপ থে পোলাগে কিথি তা একাউন্ট না দোলো কিথি থে কেরেং বোম একাউন্ট না দোপেগল সেটা কাদ্দো কবি পেন নিলি গেলাং দাম পোলোতে লা বাংকে মেসেন লো পেন মুনিট ইতুম ইসি অ্যাওয়ারনেস মানলো মানে মুনিট তুম মানে ইকোনমি গ্রোথ জি ফান গ্রোথ জি পোলোতে ইলি তুম রোডেল পেন কে প্লাং জি পোলোতে কাদ্দো বেতা প্লাং নাং জি পোলোতে ইলি তুম পয়সা চিবু হু পেন কিবা বাংকে চিবি হু বা বাংকে এহাদাকে আইনকাম আবে বাংবেলো লাসি নাংলি এটলিস্ট একাউন্ট নং একশো টাকা বেদ লে নাংলি জমা পোস্তামে লাসে বাংকে ইন্টারেস্ট আনকান সিপেনকে নাং বাদ বম্প ননগে ফোর পার্সেন্ট নিপেনে নিকান সি সেভিং এলং তা কারেন্ট এলং বাংকে সেভেন পয়েন্ট ক আনে দল লাসি লাসো অ্যাওয়ারনেস বাংক বাংকে নিলি বাংক মাংকে ইলি তুমা ফান মাংকে ইলি তুম কার বিয়া খেয়ে ফান সে ইলি তুম কার বিয়া খাই লং মাংকে ইলি তুম ফাঙ্গে মিসেন বসে নিলি থাক দাম লে
1: হাই তিমুং চুরো পার লো এলা পছন্দ থাকছি নোর আদুন থু দাম লো নাং লাবাংকে কে দাম কে বাং তোয়ার সামি পি লাকা দু কাবি কিছু না পুথাক কে থাকলাম লো তেক বতাংতে ইলি তুম আদেট আর লো মাংকে নন আনকে ভারং বং পেন ফান থ্রক কে পাকে চুন লু পুসি আলং আলং পেন তা কে থেক লং কে তোকটা কে পাকলাং হালা বংসং ওয়ান পেন তোয়ার সামি পি এ কে বুই কি কিম কে রাং হালা বংশ পুথাক নন সারসিং ফাংচো আকে হাই লাবংশ পুথাক আসাপ তো থানজিমা
3: নাংকার জুল মেসেন লাবাংকে রোড ইনফ্রাস্ট্রাকচার পুসি পুদাম লো ন্যাশনাল পুনর স্টেট পুনর ডিস্ট্রিক্ট লং পুন বাংসিয়া সারলাম থেকে পুদাম আর জুদুল লং যে সান্থান আমেরিকা ইজ ডেভেলপ নট বিকজ অফ দেয়ার ইকোনমি ইট ইজ বিকজ অফ দেয়ার রোডস পুসি পুদাম তোয়ার মা সামে পি বা সামে সু আক্রং জং সিকো নান মা মুনিট কি দো আন জং সি পেলে এড লো পুলো তাংতে হালা সো মুনিট তোম বাংকে কানেকটিভিটি পুসি পুলো প্রাপ চেটব কিছু উচেলাং দাম তা হসপিটাল তে বক চেটব স্কুল কে দুন তাতে বক চেটব পিনি বোজার কে দাম তাতে বক চেটব হরমো হরতার চুলাং দিম তাতে বক চেটব মানে মুনিট আর ডেভেলপমেন্ট আবাং ফাস্ট শিক্ষা লং তাতে বক চেট মানে কে থে একটা প্রাপ চেট সু ওমরাং ফুয়া ফানা বাং তামে হসপিটাল সি পোন ভেক নাং জি পোয়া কি সুল পোতে পালি আপর পেলে দুন পো আঝাক লা রুটস কানেকটিভিটি আর লগতে আকো এয়ার কানেকটিভিটি তো লাং কো লাং পেন কে দাম তো তাং দো লাং তামে জাসমেট পে কেন নালি তোয়ার লামছি পো দাম পর তোয়ার লাম ইন্ডিয়া লং লাবাং সু কি বুইল লাবাং সু কে পা ক্লাম ল লাবাং সু কে পা চিলেং ল লাসো তোয়ার পি বাং কে নন কার বিয়াং লং তা থেগং লং লগেন দিও ইলি তুম হা দবকা লাসো বাইপাস পেন চেং ল পু বাং থলো হা দিমা পুরা পুরো তা দিমা পুরসু চিলাং দাম তামে তুম তামে প্রাপজিন পেলে রক পো আকো ডাক মেডিকেল কলেজ ডাক এস্টাবলিশ দেট মানে ডাকে বাং তা প্রাপজিন ল নন সন সন ডাক ইনফ্রাস্ট্রাকচার আর ডেভেলপমেন্ট কি কিমিকে রাঙি ফান তামে ভারী ভারী আর গাড়ি পেন হরমু হর তারা পর পেন আপালি হরমু তাং লে রক ল হসপিটাল লং দোয়াই গে মানে হরমু তাং লে রক ল ডাক পেন মানে পনপলে লে রক ল পুরো তাই লাগে করে থে লঙ্গে আকো রং অলম কানেকটিভিটি পিল ইয়েস লাবাং পুনাঙ্গি আতোয়ার কে বুইল আতোয়ার কি বুই আলাম আলং আবাং স্ট্যান্ডার্ড আবি লাবাং পুমি লাকে বাং কন্ট্রাক্টর তুম পেন আনিং কো আন সি কি পি কি পা জিরে বা আনিং ডাক পেঙ্গে চিংসা মাং দো মালাই ডিপেন্ড বলে সরকার লেখে নো আবলে পুলিশি মাং লালো আর পুলিশি চকলো মা চকলো তোয়ার কি নম্বো তোয়ার কি পি নাম্বো কোনা পালো বুই নাকে ডাক পেন ডাক কোমা লো সোবা প্রপোজাল পিদুন প্রধানতে পাবলিক রিপ্রেজেন্টেটিভ তুমল পি দুন ল সো তেং পেন স্যাংশন ল স্যাংশন পেন বুইল নন তামে না হোক আতো কানু কাদো কার মেলং আংকাং পিলে

0: 빨리 라푼이 랑 보다 미나가나 디면도 부이범로 김몸로 엠페니리 막 질랭몸로 라시 오버올 방에 부담보다 닌칸 크리니앙 모 방게 카르비앙 롱타 종시 아프라 ke thekam long la bang su a solo budam po rg
1: arjan
0: arjan arjan rg pen pen non abang abang in 12 years time more than one and a half decade one decade la so a phie mang ke theklong lo apra pang balon te non chip ke do bek lo ke la si lae hormu ke budalo budang te a por chi ga posi la sung nam lo lo le lo lae posi bang ke pradhanmantri la sarok gram sarok yojana la taise to war lo state pen la so jha ga jha assam mala pura so project mukha pen non kim bom bui bom lo chele bom li bang ta la pente la akuna national highway da banglo a quality bang asap su improve na lang la banke government to man pressurize people public to pressurize people non bisala signal sanghu to man pressurize pidun bom ba non la non party to man member la cruiser team to man pressurize people te theklong po anke la mp mele to man son bang da ching hondu ko pojo homosi ching hondu ko pojo to man please po sanction po la bang claim po seta overall ke nili theklong banke rong su pi puno rong su su puno la hai long la muni kidu to man ana banke ba ta council pe na kam ben puno tuar pachili pali peji phanamake kabori bom domolo pake chunda dilu aso warol pange success lo pusin deli puram ji
1: pang jo kai churu parlo ate signar ka happen ga juji bang la puson hen lo non alang pulo penang an tuar sami pi kase mar la pen ke rong rubang kang aron tali lepu penang an la puson da theklong diphuang ka kan chot ke dak basi kim choramat ha rong rubar lo ke wede putra sonalam tar julong hala bang so alam la pen ke non phang jo ke hai ke ni je alam la ang ton alam the ing sir pen ku puson sinang puji
2: রাত কচে লেং মতে তোর পি তোর সো পুন তোর পি দে তোর সো দেখ নাংস তোর পি আহক ল ইন্ডিয়া গভর্নমেন্ট তুম আলং অলং তুম ফেগাম লং ল ইসি নিগাম বাঙাল পোল যে মেথা মাত আলংলি কাহাই জেনারেল সেক্রেটারি মাত পোল যে আকালিটি বং আবেদ লসোলাম নিলি তুমহিন পেনসেতা আফং আফং সেতা নিলি তুম লসো আলাম বং নিলি তুম ইসু নিতুম পাকলাম পনব প্রেসার পিবম লাপেঙে নন মাসেতা থেকলং যে আতোবার আক্রম দল তেবন সুম কার্বি আংলং আতোবার লাপেঙ্গে হু বাং আর্টিস্টিক কাপ্রেট খেল উদাম দিল হে আতোবার লামলো তে কার্বি আংলং আর লাসো ন্যাশনাল হাইওয়ে পুদাম তাই লাদাগ পাংকে আর কোয়ালিটি বাঙ্গে হেনোপিক ইনফেরিয়র কোয়ালিটি নন মাসেতা দিলাই পেন ডিমাপুর লাদাকে ন্যাশনাল হাইওয়ে তঙ্গে কিমল নে মতংতে কপিয়া তোবার নে ইলি তুম দাম নতে তুম ফেগলং জি আছে ন্যাশনাল হাইওয়ে প্রোটে সিয়া স্ট্যান্ডার্ড মেইনটেনেন্সি লাকে কি বুই আ তোবার পুনা তাছে লা সো স্ট্যান্ডার্ড বাঙ্গা পামিলিয়া নে পেন টাংতি দেত কপিয়া আপলো মালা আননি দিগি ডিং দাক মান জা পেন দিফু ন অন্ত টাংতে লা লা কপিয়া পসি টাংতে দেন মা নং গে চে লেং সুম পে লা পেন পরতা আকো দুথুলা যে লা মেইন কচে লেং কেনং সত আতোয়ার আনালং তুম বুই চট পেন রং রূপ চেলেং আতোয়ার জং সি আলং তুম পংখ্রিবি পুলু তংতে হুল রং রূপ এলি তুমকে আখাই তুমকে আজাদ হরমু চুজর জি চলাং ই পুসিতা রং পেনসি এ তুমকে ওয়ান জি জপন জি কিসু কি উন এই পিতা রং পেনসি তুম ওয়ান জি হুল হাইওয়ে কে পলে জি ফান তা সুম পে নন ই তুমি সে সার্ভে দাম পুলু তংতে আহকল কে থেগল মঙ্গা দিফু টাউন আংকাংটা মেপিক হাজার চালার পিক লাপেন আকো ন্যাশনাল হাইওয়ে তারা তুম কিম লসল আকো এসে ইনি দুগাম লি তুম মানে যে কার্বেংলং আলো তা নাকি হয়তো লবাস টুল গেটস এবং দুথুলি পো টুল গেটস দো পড়ে মেনটেনেন্স আফান পুষে নি তুমি মাথা রা তুমলে পুষে চিনি আলো লামে চিনি পজো টেকনিক্যাল আলামকে ফিনান্সিয়াল আলামকে সেটা রাত তুমি চিনি ল যে টোল গেট পুলো তাংতে ডাক পিনাং পো লা রোড বাং মেনটেনেন্স বাং মিশন পো টেবন সুদা লাং সো আতেন কেন বাংকে তুম থেগাম নংলে মেমে লাপো রং নাথু আলাম বাং পুদাম না লাদাখ টাউন ল সিটি আতেন ল নংকে ডাক ক্লার বর ল ডিফু টাউন পো পো বাংকে নাং মেডিক্যাল পুলে পুনয় মেশেন ল টেবন সুদাক ইনফ্রাস্ট্রাকচার কান দোমা বাংকে তুম দাম দে চিনি জি লাপেনকে লাবাং সো আলা মেছি পুনা কোকপো যে গভর্নমেন্ট কে দোহুত সিলা সো কা দো কবি আ প্রজেক্ট তা ইনিশিয়েটিভ এন কাং ল ইনিশিয়াল ক্লেম কাং ল নন ইন্ডিয়া গভর্নমেন্ট তুম পাচুন লাগে গভর্নমেন্ট আ ডিউটি ল লাসে বাং পুল যে হাকিম লড়িব পারে হুকুম নলরে লাসে যা গভর্নমেন্ট নলকে ক্লেম নং ইভেক পারল লাসে ডাক কে নিলে তুম কংগ্রেস তুম সেটা ডাক সে আ ক্রেডিট দো গোটে প্ল্যানিং প্রজেক্ট কাদো কবি সেটা হসপিটাল পুনৰ

0: la kasa stadium pu no la hai bang tan tum ka du ka bi non la council long ke du ka thak ahem quarter pu no ba cm a banglo pu no lili tum congress ke do hot joram mingling cm be do se la ka tu ka web project se ma no na tum klem lo la posi ni tum congress tum ka la da contribution do la se ni tum da ki pu du me mang ka ja la road ka du ka bi to war ki ki man sta standard maintain nang ji la peng rong rup amuni ra phan lang lang ye athe la kam kle mo hodo long ba ta simet rong asor ta ta self reliance alama tha pen da ka chong dat ke tutulo awar sai long do nang ji la se ne to congress pe ge pu ji
1: joro par lo sinar ke hai non de kurusa te mong la ka do ko be alami sir pen ili tum rat jong chung ke the ko long ateng la pen ke lang jong jung ke the ko long ateng bete ku pu si pu ji
2: lalo ove chuprek chupulo non nangkachelar apang congress atum nangke hahon penta ilitum halasot penta ilitum apala soprang ilitum district ta vela alang tum district ka far salang tum rolong lo lapen ilitum ason asona development alang tum pen theklong lo halasot poisa ke bang complex adio poisa pinian nian da ilitum district long 400 crore bade hi 400 crore pen ke bangadim pen matha dam tha ইলিতম লং মাংকে মানে একদম আকাশপাতাল ডিফারেন্ট হি লাসো 400 ক্রোর পয়সা লাসো বাজেট পয়সা সি ইলিতুংকে নন আন্তা দরমাহা দা চিপি বমলাং আপেন ডেভেলপমেন্ট না ক্লেম বমলাসি নন দিন কে হেদি 400 ক্রোর হালাসুকে কংগ্রেস দিন হয়ে কম হে এস ডি সি এর দিন হোট আসাবো এম ওইউ ডেভেলপমেন্ট পয়সা নাং বাদ চালো নন বিজেপি সরকার লাসি লাগাই কে সরকার কে চেলার বম দাম বম বাং বম্প সেটা ইলি তুম লা কে ক্লেম কে দাম তুম বাং জং সি মেসেন বলতে পাচিং থোরজি বলতে লাকে মাজক পলিটিক্যাল পার্টি সিতামে লাকে কাম লং মাংকে ওয়ক কালচার মাংকে দোনাই আমপে নন ইসি আবাঙ্গে লা পুলো ইলি তুম লং কাম কে ক্লেম আপেন লা সরকারটা চেদন থরপত পয়সা কে বাং পেনে নেতা আসাব ও কে জয় কে সনসি থাকলং আপ্রাং ইসি অপর নি ইসি এক্সপিরিয়েন্স নি ইসি লং ল আপ্রাং কে এস ডি সি দিহু এস ডি সি গভর্নমেন্ট দল দা এস ডি সি দিহু বাংকে লা সেলারিয়ান চিপিউন পয়সা মানে হেদি ফান মোখানাং রিলিজ লে কিবদাং রিলিজ চিত্তা পাদের পিক পিক লাসন সি থেকলং ল হেদি সেটা হালা সোট পান্তা লা তুম তা কাম কোয়ান মা ক্লেম নাইং ক্লেম উনে দেল সন থাক থাকছি নন বিজেপি লং তা পয়সা কে বাং পিক কালিলাং নন বিজেপি সরকার টম লং তা লাসি ইলি তুম লাহাই ওভারঅল লাংদন লো পোলো তেহেদি ইলি তুম থেকন থেক মেরে মুচত চরে তুমি চিনি জি কোন পয়সা পেনসি আপে নন না দিন কাই মাংকে পয়সা দিন পিনা পর টাঙ্কা পয়সা দিন পিনা পর লা সারিসো কুতি ধুকে নহক তা লেলে হি লাসি মুনিত তুম আনিংকে হ্যাং মাংকে লা পিল ইলি তুম লন অটোনোমাস স্টেট নাং জি বুহাং জো আসাব উহালা পেন নাং নাং ডেভেলপ চেপো ডিস্ট্রিক্ট পেনকে হি লাহাই সি আকে নাং সট পসি লাপেন নন বাংকে লা সরকারটা নন বাংকে কাম কে ক্লেম মেজি পন চেহার জাক মে নাং নাং পো নন লা কে দোবমা গরমেন তুমতা আন সুসির পাচিং থুর জি ফান আন সুসে কাম ক্লেম জি ফান লাপেন ইসি বাংকে ইতুম লা নন বিজেপি সরকার বাং দেপেন বাংকে জালা জিডিপি পুপু হ্যায় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ইলি তুম মানে নিলিতা এগ্রিকালচার সেক্টর আলং সে আসা পু জুবিত দকি পরমা দি ইতুমা প্রোডাক্ট মুখা ইলি তুমা জিডি পি বাংকে নন বাং আজাদ নয় নাং ইনক্রিস বম লো পেন ইতুম কার্বি আংলং জিলা তামে আপ্রাং আসন খেতি ক্লেম আপ্রাং ইতুম ঝুম খেতি ক্লেম পলা চিরিহিনি কে থম প্লি পেন্সি কে চেপা দর দর সেটা নন বাংকে আজহা কাতুম মালা মেচোট মুচত চট আসা পু মাথা থেক মুচত চট আতুম বাংকে নন বাংকে কিবা কমার্সিয়াল কে দাম জি ফানসি মুনিত তুম চেথেক লো কমার্সিয়াল কালটিভেশন লাসি আঙ্কো আঙ্কো ইতুম লং তা জিডিপি দা নাংকে নাংকে গ্রোথ লো
1: মেপিক মেপিক লো তিমো কে হাই কুরুসার কে হাই লমাসোলাম কে পাকলাং নট এ ফাংচু কে হাই পানি সোলাম কার জুজু দোলাং লা বাংকে গভর্নমেন্ট পে হিন পেন তোয়ার নাং পিলোতে মা মে লাং নাং পিলোতে মা সিতামে একে দাম কে বাঙা বারসা বাংকে তোয়ার দে তোয়ার বলো দাম তে ট্রেন না তোয়ার তালো লাসন থাকছি ইনি তুম কার বিয়াং লংয়ার লোক চিং থুর জে ফানা বাংকে কেদাম কে বাংকে মে নাই গমেন পেন নাকে পিয়াবার সাহেব বাংকে ট্রেন পেন কেদাম কে বাংহেন্দো হালা বংসং পেন ইনি তুম আদি শেখার লোক কোপান কাচিং থুর দুন থেকলং ল
3: তোয়ার পি মতে সামি পি সামি সু তোয়ার সু পামু হেটা বেং পেসা কোইং থুন দুন কক কলা
1: কলা
3: আতে মুনি কে চি লেং আফান ল কিসু কিউন এ লাসু কিপলি দাবি আফান লাপেন দে দুয়াই কাচু জোর কাচু লাং দন হরমু আপরেন পালে ইয়া ফান লাগা দোই পেলা পেন ওং ও হরমুগে পঞ্জে ফান নি কোনা

0: नहीं जोड़े फान मूला गुरुसार तिमुंग दन गेलो के यंते एग्रीकल्चर प्रोड्यूस तनों के बाद बम लो ला दागों सी आदोर चलों ली पर आदोर के लोग ओ तिम लोग के पहुंचे फान बल्क पुबला सोहर मुगे पहुंचे फान पुबला ट्रेन ला गुड्स ट्रेन मुखा सर्विसेस बाग दाग दोनांग पो ला पेन पैसेंजर ट्रेन बाग नो ला पियो नाम पे इंक्रीस बम बम लो राजधानी दा प्रांग बाग खोला कोरोना खोलो बाग बोंचे के ताको फिर बाग उनके पूछ लो ला सो बाग के दिल्ली बैंक पची ते बॉक फनो मती हो इली दिल्ली दुनिया तुम बाग काम दुको होती বিচারলাম পেন পুনার পলিটিক্যাল এলাম সে নিগিনাম কগল অটোনোমাস স্টেট কে হাংদাম পমেন পেন কোমানিয়ে তুম ধর্ণা নুদাম জি পিনে ট্রেন রিজার্ভ পন সে সেট কে দাম হতা ধর্ণা নুদাম কা দবে লাহেতা ট্রেন পেন পাংসি আদর কম চেত লা পেন তে লিদা প্রাং পো লা পেন লাদাম মা মুর সেফটি লা সো হোম গামা থালা সো হোম দা ডাক দুলো ট্রেন স্টেশন মা দা মডার্নাইজেশন মা দাম বমলো আপ্রাং এ কয়লা পেন আফি বাং এ ডিজেল পেন নোন বাং কে ইলেকট্রিসিটি পেন সি বাং বমলো লা কা দবে ইন কে ইলেকট্রিসিটি প্রোডাকশন মা দা নোন বাং কে দুলো পাদু বমলো আপ্রাং 24 আওয়ার সাং বম পেন কে এলিগা কে তালা কংগ্রেস গভর্নমেন্ট পুনং কক পম পেলাং লিলা সিগনার সাং হুন গে বিজেপি তু মানসন সন গে মসিন লে কংগ্রেস মেন এনাং কক্লো আলাং তুম দা মোর দ্যান 50 60 ইয়ার্স বাগে দা কংগ্রেস রুল মতি হ কার বেং লং মে চেং লং ন্যাশনাল লং কাং পি এন দামে তালা সুহুর বাংলাং তুম বাংলা চিতিনি বুপ থাই পোস চ্যাপ্টার মুখা বাংলা ফুডর মদা গা লে উই হলা সলাম বাং পতন তে লা সুজনে সি বিজেপি কি কে মানাং কক কংগ্রেস জং সি লান কে চকলি মসন পতাং তে বেলেগা পার্টি দা কে থুরনি লাম মসে আবিলো কংগ্রেস তুম লং পলিসি প্যারালাইসিস জনে সি 2014 পেন নন আপ টু ডেট বাংকে লা বিজেপি তুমি সে পাহেম ফুলো লাসুর বাঁচি কি চকচে হরমো খান জংডুন ল লা বাংকে ওয়েলকাম কে চকচে কে চিজং নাঙ্গি লাসুর তেঙে পাকেং পোনেং মু পেন পুরা আলাম থে পেন সি ট্রেন অদা বাং তো নোনা বাংকে ডিপু স্টেশন লং মেনাং না ট্রেন তুমি সাংসি অং ল পেন প্যাসেঞ্জার দা আর সিটি ট্রেন লং তালা গুডস ট্রেন পেন ভাড়া বাং নিলি পুদাম দে তা প্যাসেঞ্জার ট্রেন সলং মুখান বাংকে পেনা তুম কিছু নু তুম দং তু পেনা তুম কার্ডু পেন না দো লাকে ইকোনমি আসো ট্রেন আসো কে দাম ফান বাঙ্গে মানে আসো পয়সা কে কম পিনে পেঙ্গে দামি পয়া খেলুগো দাম ফান বাঙ্গে লালো এক্সকার্সনকে দাম তুম তাহ মানে কে গুপিনে ট্রান্সফার দাম তোমা তো আর্মি সিআরপি তুমি দাম আছো পুলিশ তুমি ইভেন ইভেন ফর সিভিলিয়ানস তোমাকে দুন দামে লাসো কে জয় ফান বাঙ্গে লাদলো লাসি ওভারঅল বাঙ্গে পেন মুপেনা পোলাংলি পোলাং কানেক্টিভিটি দি রুরাল ব্যাংক কানেক্টিভিটি পুগে ইন 12 ইয়ার্স আং মাঙ্গে ইভেন কংগ্রেস জন্দ লা আন আং কাং পিকার বেংলো আং আতক আনু মাঙ্গে পেছ তাং এ পুগে ইম্পসিবল নালে পুয়েল 400 ক্রোস তাং কাপেন কোয়ান সি রুট কানেক্টিভিটি ইন লুম রং মতা বড় লাসু দর্ডে জয়নে সি পিলো দি ক্লেম মাঙ্গে লাসু জয়ন কি দর্ডে জয়নে মাসি সেন্ট্রাল লং পেন সি লা পিএমজিএসওয়াই আসওয়া রুট ব্যাংক কানেক্টিভিটি পা বান ফান কাবোর ইলোমতি সাব স্ট্যান্ডার্ড নো ডাউট লা মাঙ্গে লাকে কংগ্রেস উনে বাং মাদুলে বাং তামে হেদি লা কন্ট্রাক্টর তুম আনিং কাংথিন কি মিমি তুম ব্লু দাংতে লাগে কিতি দাং লি লারনে কিলিগে বাং তুম জং সি আনিং কাংথিন মিমি বলে কিতি দাং লাগে জি জং চট পলগে না ইগলুন না কি এরহাং না কি দিংলন বুচি বুচট পো কিলিগে বাং তুম জং সি আং থিন মেসে না নিং মেসে না তুম ব্লু দাংতে কংগ্রেস ওং দু পুনন বিজেপি লং দুন পুনন আ গভর্নমেন্ট বাং মতে লাং হাসি পুদুনি কে সেটা কিলিগে বাং তুম জি মিমি বলে চি পুচট পলগে না ইথুর না ইগলুন না দিংলন না লফলেপ লাসন চি পু পলগে লাসন সি নিলে থেকাম লং লাসি ট্রেন কানেক্টিভিটি বাংতা ওয়ান ল ট্রেন আসো মডার্নাইজেশন ফলা তুম ওয়ান বম লি ই তুমি চিনি লো নাকি আপ্রাংকে রেল বাজেট পো সেপারেট
1: বাজেট
0: লম এনডিএ গভর্নমেন্ট লোক কালি লো লাগে বাজেট মেন বাজেট লোক ইনক্লুড লাভ লো পিপল অপর লড়ানো লাগে লা মেন ই তুমি ডেভেলপমেন্ট যে এজেন্সি ল উন্নতি উন্নয়ন ডেভেলপমেন্ট প্রোগ্রেস প্লাস হরমোল তা ইসিয়া মিন্স লতা ট্রান্সপোর্টেশন ইসিয়া মিন্স ইসি ওয়ান অফ দ্য ট্রান্সপোর্টেশন মিন্স আমাকে ট্রেন ট্রান্সপোর্টেশন মানে দরকার লগে আসল মাসি ওয়ান ল মডার্নাইজেশন ভান্তা চুবতা সিদা ক্লেম থুলো রাজধানী ইন্ট্রোডিউস থুলো আকো ইন দ্য কামিং ডেজ মেবি মোর ডেভেলপমেন্ট ইন দ্য লা রেল ট্র্যাক লা পেন রেল স্টেশন লং ইসি কে মাথা দোমাটি হ বুলে চুজোর চলাং তুমি পেন ইকোনমি লাম সে মাগিপো বাং নো না মুদেল আসন আরুম বাং রেল তুমি চলাম আঠা বাং ভারে শপিং মল আসন পিনে কিনা সো দ্যাট লোকাল প্রডিউস হয় লোকাল প্রোডাক্টস পিপিনে হরমু মুখা তাক চিওর চলাং নপু মানে ট্রেন কে চং হং হরবা পিনে চনাম পন লকপো লাসো মুদেল তাকে মানি ফাঁসি পি দিস আর অল প্রোগ্রেসিভ সায়েন্স লগে
1: মেপিলো ফাংচো গাইল বাংসল ট্রেন কে চলেং কে চে দামা পুথাক লা বাংসো পুথাক সিনার গাই কো পিসি পুজি
2: ট্রেন কে আতি মানজং সি দলো পাবলিক দি মানজং সি দলো পুটে ট্রেন বাংকে স্টেশন লঙ্কে সাং বেকপো সেটা নীলি তুম কি পুদামজি নীলি কি পুদাম পোহাল যে কমামিয়া রাজধানী এক্সপ্রেসকে সাং নাই পো জয়নে পেন আকাপ্রে কেনাং সব আই সু অটোনোমাস স্টেট আলাম পুন টুফিপুর এ আর্টিকল ইমপ্লিমেন্টেশন আলাম লাসো পেন পুদাম দে পেন ট্রেনকে পাসাং আল্লাম পুদাম চট বাংকে লা বাংকে নি তুম ইনিং দুগদুন্দ আপনাকে নন ইসিলাম পুদাম যে সাব স্ট্যান্ডার্ড মতে কন্ট্রাক্টর তুম আনিংজং সে মেমে পুলো তাংতে রোড কনস্ট্রাকশন টোয়ার কাছে লেং সুকি বুয়ে লং বাংকে মেমে জাতি পহলাম সে আলাং তুমি

0: ຫຼັງນໍາລະເຕບົນສິຕາກີປີກປາຈີຣແຮມພູມັງມາລຸມາອະລັງຕຸມາສໍຄາຣຕຸມລະກະຈະຫຼັງລຸນັງຈີກະຄອນໂທຣລນັງຈີດາເມຈຄອນໂທຣລປາຊາບລະລະຫາຍບັງກະຫຼັງຕຸມກະຫຼັງສອດປຸຊນີຕຸມປຸດາມຈີອະເທມາຍອງຊີກາມປີລໍຄອນແທັກເຕີຟານປີລໍຫຼັງລິຄລາມເທດາປາກເປູລໍຈັດຊຸນນໍບິດາແອນອະລັງຕຸມໂຟລອອັບດໍນັງໂປກິປາມຽເຊນຈີອະພານຍອງຊາສໍຄອນແທັກເຕີເຫນໍປລໍເຕບແບລັກລິສເຕດນັງໂປapa ke me akam pakla me pha lang tum control alang tum reading city bi na ye no se la pa la on lord cho lang tum pang ko chot pu bang ni tum mang la mang ke ending samun de
1: la bang so put hak pang cho ke hai la pen ke la pu sinare ke hai ta ning je lo kuru sar ko bi sinang je ji
2: alo non ta tan mo pen ili tum a bjp general secretary pang cho sang ho alang lin pu lo rail connectivity la bank ke agency li tum thek long lo he mu pa koila engine pen non electric karenan la pen track amukha double double track wang bom lo la hai ke li tum a change thek long lo la pen pen li tum ke charli usmar itli tum asmar punoi bang asmar punoi a non bank ke mumbai ke charli do mumbai charli do delhi charli do pen la akhelo ke charli black step charli tum ta ট্রেন কমিউনিকেশন পেন বাংকে দাম ফোন বাং ফোন লো পেন আর ট্রেন বাং দোপিক নন গে আপ্রাঙ্গে ট্রেন কম ও লাগে হালাস বাংকে ইলিতম বাংকে জিডিপি গ্রোথ টা আবে আজাদ টা আবে লাপেন ইকোনমি তুম আবেদালাম হেং নুমতি দি সেটা নন বাং চেঞ্জ বাংল লাপেন নন বাংকে জিডিপি পুলে ওয়ার্ল্ডার্জেস্টকে সিক্স পুইশন লং সিধুক কাদ্যক আজাক বস্তু থেকলং লেদে তা হে হেদি আনতা সিতা পাজু পেন মাংব নন মিজোরাম আসন রেলওয়ে আইজল আলং আন আপ্রাং মিংকান কো আন পেন কে লাদাক চেলেং লে লাতুম কো আন কিসুং হে ফ্লাইট কে কাদ্য বেগে ছে থাপে দোন এই বাস পেন ওয়াং পুসিতা লাসো দাক্তা দুই দিন নং যে আইজল পেন দাক গুহাটি আন গে বাং যে ফা হে লা পেন হালা দাকা মুনি তো মাংকে একদম সুং পিগলো হালা সোট মাংকে সিতা নন মাংকে লাসো আকে জয় বাং থেকলং ল লাসি আংকো নাং ওহলা নন লা গুড স্ট্রেন মুখা ইতুম আপ্রাং দি ফুলং হেদি গুড স্ট্রেন আপ্রাং নন মাংকে লা আদিম পেন আজাত পেন লাহাই থেকলং ল হে সিতা বুকাজান লামদিং আন সি নন গেদি ইতুম লা লাপিনে নে হরমু পঞ্জি বাহিরা আল লা বাল্ক কাউন্টার টি পন পুলত হেদি বুকিং হাতক আন্দাম নাং ককতি লাসি লাদাখ পা ডেভেলপ জি নন দা ডেভেলপ লো হেদি আপ্রাং বেন গে কো আনে ডেভেলপ লো সেটা লাদাখ বাং ইতুম আকতে বক হেদি কার্বিং লং লাগে এমপি ভানসি পুডু নাং কক পলাসো কিবা বাং কে ইতুম আকতে বক নাই স্টেশন পুলতে দাক দলদুলি কালিতে নীলালুং আসন লং বাং আসন ইতুম গুড স্ট্রেন্স বাং মাহাদাক পেন বুক লং নিং জি লালুতে ইতুম চজর চলাং অসুবিধা হেদি লাইলি তুমাকে জয় জয় কে পো নিমেনা মাতানি গে নিমেনা মাতা ফলো তার মানে নি আজাক হরমু পঠাইব মিটি মানে নি হরমু বাংলাদেশ তাক দাম জিয়া আলাম দো সেটা দাম লে লাস্ট নিকান হিনি হরম আপ্রাং হেদি নিহানসো দুবাই দামলো আমপেন ফরেন ট্রেড লাইসেন্স পোহেদি ফরেন ট্রেড লাইসেন্স মাংকে কার্বিয়াং বংকে নন মাতকে নি ইনভেট লাং বং নিলিগেছে থেকলং হেদি লাসি নি বাং নিলা নি ক্যাপাসিটি লা আনডো এ সেটা হেদি ব্যাং পেন গাছে রাব ব্যাং নিমেন পেন গে পন নিহালা দেখ আসাপ সাপ সাপ সাপ নি কমিশন হাই লং দুন দুন লাহাই আকে জয় তা নিচে থেকলং লো হ্যাঁ লাসি আংকো নন লা দেখ বড়লাং অত বড়লাং ফের তো লাদাখ নীলালুং আসন দলদলি আসন দো কক বলতে হেদি লা আনসো সেই তো হরমু আং তান দাম হেলা
1: মেপে গেলাম মেপে গেলাম তিমো কে হাই লাবাং সলাম নন লাকে থেকে ডিঙা তুম লাপেন কে এলি তুম হানাকে যা পন তুমি সি লাবাং সোবার সাই পেন আদো সে আকাং তুই আং হই লং পাং নি দুম পেন আলং নি তুম পেন চিথান চিমুম লো পুতাং তিকে মেসেন জি আং রিং নাং ক্লাং মিনে লাবাং কে নন কে থেকে ডিং হুই সি নিপো লা পুসন থা থাকসি আজাদ হিন তাই লি তুম আলং রিয়ার লো লি তুম বাপ দেডা লো চিং থুর জি পুতাং তে চন মোবাইল আবার সাই তে দুন নন বাং কে লালে আবি পুতাং তে তুম চিং থুর হিন তা আর উনি পুসি মাথা নন লা মোবাইল লামা পুথা ফাং জো কে হাই এলি তুম দেডা লো লাপেন কে লিতম লং রিয়ার লো নন ইলতম ডিস্ট্রিক্ট আর লিতম রং রুবার লো আন লাবাং সো আবার সাই কে মে কাহে নো লাম সি সব সো ইনসাই থাতে আথে বা নন লাবাং সো আ গবেন নিকান ক্রেহনি কি চারি আং বং সি লাবাং হাই আবার সাই তানা কে লি লো লাসি লাবাং সো পুথাক রাদা ফান কে থেক লং লাপেন কে রাতু আবার সাই কে লং লিয়া পুথাক সব নি জেতা
3: ইন্ডিয়া মতে ভারত জং সি পিরথে লং বাং দেত পেন পাঠাক দুন সি এ ফানসিং পাচো খাক প্রং নাঙ্গি ব্লো তাংতে আর রাতা সু দু আনা ভে আনা তুম বাং ফান্ডামিক কাম পাচু ক্লেম প্রু নং জি লাং ফান কুপিয়া সাই কিছু ক্লেম পুলাসো আলাং কি থেক হরমু পা থেক দাপ্রাং নং জি la pente alang pan aning rung sila

0: rosa det po nang saving bi not saving bi de mo phi phan ta ma nang nusumar phan punon bia phan punon kichu phan punon kichu na phan punon ka do na tang dum bo si adhar chi opening nai bunar dana po gente putra ta ta la so mobile nang po kalite website nang po la so bang phan ma pilon po ke tawar nang po tawar lo pinang po ke karen nang po karen apel long po ta solar nang po solar bang kalite ta electricity pe lo ba koila pe nang po anke non latest তুমি দিগুলো আমি নোটিফিকেশন লাম থানচত পাল কে বোন কার্বিং লং তোমার হেদি হল অল টুগেদার 154 নিউ মোবাইল টাওয়ার সেংশন এলু লাসপ্রাং কোন নামে দু মানে দুলো লাকে স্টেট গভর্নমেন্ট পেন বা চিফ মিনিস্টার সদা লো ডিপার্টমেন্ট তোমাকে পোলাম লো নো নাম কি পোসাই দিল লাইমুখা বাঙ্কে
1: যদি নকে 5G 6G তা নাগে লিজি আংরি পোসন সি দলো লাবাং সো পেনাঙ্গা না আংকাঙ্গার লগে কিছে থাং দলো ইতুমা লং রিয়ার লো বাঙ্কে এন্তে
0: ইতুমা লং রি লং তালা সো মুনাং পেলিব নো মার্কেট 4G বাসি বেশি অ্যাক্টিভ লাং 5G বাং তালা টাউন এরিয়াস মুখা লাপেন সাব এরিয়া মুখা সুলিবম হাই লাপেনতে লাসো হরমু পিপল অপনতে ফাস্ট পুল অপন মাঙ্কে 2G 3G পেনা ফাং মতে লাসো বাং ইন্টারনেট ডেটা মুখা বাং লাসো বাং দে ফ্রাপ পিপল মানে সব হরমু তামি দিও দিল্লি পেন কে পাচ্ছি লেং কি বা পরাব জেফান না লিমানি ফান কমপ্লেন নন ইমিডিয়েট পালি ফান পোতাং তেলা সোয়া সার্ভিং মা ফাপ পি নাই মতিও হেম তরলুন পেন সার্ভিস কে লং সার্ভিস কি পি বা কমপ্লেন কি পি বা কোম্পানি আসু ইনফরমেশন কি লং ফান মা কি চাট ফানসি লা 5G পেন নন কে ট্রান্সফর্ম পর 6G এর বাং টুপো লা সো সুবিধা পিল
1: ফাংচো কে হাই আক্ত নলম থে থান লল পাক মে পিলম লো রাত দচিনি পো নন সিনার কে হাই ফান কা জুজিল ফেল আপনা মোবাইল লম থে আলিনিং জেলো নেগিদাত পেন ইলিতুম আলং রিয়ার লিতুম মনিট আতুম এ জংজুং কা কাই আতুম জংজুং আলং কোয়ান সি কে লে লে তাওয়ার কোয়ান সি কে লে লে মা লাপেন কে মোপেন 2G 4G লাপেন কে নন 5G সালামা তা পুথান লো লাপেন আধার তা আলম তা পচিরা দুন হইলো লাপং সলম থে কো পিসি পুজি
2: ফার্স্ট কে ইনফরমেশন টেকনোলজি আলম সি আহ থান বম লিতুম লাসে আসলাম পুরাম তানি তুমটা এশিয়ালাম পুনাং কক্প কংগ্রেস আসিন মেনটা অর্থে কেদামতাং ইন্ডিয়া প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী আলাংলি মো আপ্রাং কুপিসি মানজি মা পোলাহাই সি ফার্সাইটেনেস কেদু পাহাই জগনি আলাংলি পেনসি যে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আলাংলি পেন ইনিশিয়েটিভ পেনসি পিনানি আন উন্নতি লাকে সিচুয়েশন আর ডিমান্ড পাই জয়নি সি লাকে অটোমেটিক্যালি লাকে নাং ডেভেলপ লাকে লাসো সরকার সো সরকার পোকালি ল লাকে অ্যাকর্ডিং টু দি ডিমান্ড অফ দ্য সিচুয়েশন আবাসি লাকে ডেভেলপ লাকে লাকে তুম কাদুক বেতা এনজয় লং লো মানে তুমটা আসলি লং লো আপ্যাঙ্কো পুলো যে সোলার আপ্যাঙ্কে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এলাম তা যে আরং তিন আরু তিন আদন তিন তা যে কারেন্ট দুনাং জি পয়জয়নি সি কিচিং সি রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতিকরণ নি তুম কংগ্রেস হুটপেন চেং লাপেন নন আন্তা লাবং সো গ্রামীণ বিদ্যুতিকরণ আসনি পুবংকে আমেন হয়তো লাং তুম লালো ঠাই মানে লাগে পরিবর্তন পালাম লো পদাক পুরুনিয়া ঠাই বে তেবন সীতা লাবং সো ইনিশিয়েটিভ এন পেন জয়নি রং রূপান্তা কারেন্ট দল আহক নন অকুই শিলাম যে থা নাম না যে আলাং নিতুম পুল যে নেশন ফার্স্ট আহকলাম লোকে এই তুম মন্দিত লো পর্যন্ত এদ্যাত কেচে রায় এদ্যাতকে উন্নতি বাঙে কেনাং সব লো তাছা নতিনটা উনতে নেশন ফান বাঙে কন্ট্রিবিউশন পিনাং পো অহ তেবন সে তা দাক সিলাম নিলে কি পুদা মিলা আমতে পান লো যে সোলার এনার্জি কে লং নং ইয়া জয়নে পেন এই তুম কি যুগ যে ধারা তুম সিক্স শিডিউল ট্রাইবাল লং লে লবা সো সোলার প্রজেক্ট বাই জয়নে পেন আসুরি সুরি আচিরিয়া লং লে পদাম মাগা নি তুম নিং অলা দুনাং পো আথে লাসো অল্টারনেটিভ দো এলি তুম দাক বর্ডার ইস্যু লং তা যে বহং চার্জ বোধু লাসন এরিয়া লাসন আর ডিম লং জং সি ক্লেম দাম পেনতে এসন আকাম কনস্ট্রাকটিভ এশিয়া আলি লং পো লাকে তুম সোলার নিজি লং পো লাপেন বর্ডার আলং ডেটা সেপ পো লাপেন এলি তুম কি দুঃখ কে বয়স কন নিকান ফারু ফারু পেন না ছুটি কি লং লেটা এলি তুম পেন বা দাম জক প্লট পো লাসে লাই হয়ে বাংলা তুম লাং পেনসি এ তুম লা সিক্স শিডিউল ট্রাইবাল লং লে প্রিজার্ভেশন অফান প্রোটেকশন অফান এ তুম কালচার এলি তুম অনিম রকম কাদু কবি তাসু গিরিম বেতিয়া ফান আলাং তুম মাথা পান চাত নাঙ্গি পুষে নিলি লা বিজেপি সরকার ফান তা নিলি হিন পেন মানে কংগ্রেস হিন পেন তুম ফান জং পঞ্জি
1: মেপি গলাম লো সিনার গাহাই লাম সলাম থে কুরু সার গাহাই লাম সলাম থে আলাং ইতা পুলো আর মোবাইল আপেন আধার লাম নিজে তাং রো লাপেন লাপু সিনার গাহাই দা নিজে লো নাং কেথেক লং তেং টুকু পুলো ইতুম লং রিকে থেক লং আর জানা তেং ইতুম নন মার কে দলং বম লা মোবাইল লাপেন কে লা আধার আই হই আবার সাই লাপেন কে আকি মিয়া কাহিনু
3: মোবাইল বাংকে নন জামানা বাংকে মোবাইল

0: আমি তিন সি দোনাই ইনুদ ইসি সি গেলি হিনি নিগে থম থম সি দোনাই লানো মানে মোবাইল নপেন ইলি তুম কাইউস মানে লাকে আকে হেং নো ফান গালি দে দিলি হ্যাঁ আঝাকা বাঁকে জেনেবা মোবাইল হিনি দোনাই পুয়াদিম তা যদে লাবাঁকে নেগে ফোর জি লো হুলাইসি বাঙে ফাইভ জি লো ফাইভ জি বাং পিল নে বাং ইন্টারনেট ফাস্ট নাঙ্গি হাডাক ইনফরমেশন আঝাকা বস্তু কেলং নাইন দো ও হালা ডাকবেন হাডাকবেন নাকি চার্লি নাইন দো ও হালা ডাকবেন নে আলং আলং নে পিনে পিনে বেপার পনয় চজর চলাং পনয় পিনে আপন চার্লি জি পনয় পনয় হালা ডাকবেন নে লং উপ লাদাখ ফোর জি পুলোতে আসাবো ইংল্যান্ড চাটিতি লাসে হালা ডাকবেন ফার্স্ট উপ মেন মেন কথা লং প্রাপজেন নিতি লালো আমপেন লা নন আদিন মাংকে কিছু জ্বর কিছু লাগবে ননকে ই মার্কেট ই মার্কেট মোবাইল ব্যাংকিং তাহ নন মাংকে ইটলি তুম ব্যাংক সেন দাম মাংনে টাঙ্কা সাংখা চে ট্রান্সফার জি ফান্তা এটিএম দাম মাংনে হ্যাঁ লাসি লাহাই বাংকে নন মাংকে লাকে মডার্নাইজ লাসু আজুক বাংকে লাহাই বাংকে দোবেগ নাংপুম ইতুম লাহাই জংসি আবে বলতে ইলি তুম ইফি চিরুই রংপো ননকে নাংলি আপ্রাং প্রাংকে ইলি তুমকে পোস্ট অফিস লেটার সেটার পেনসি লাম চিংকি জি ফান্তা আকে লু তুম ফান্তা ইলি তুম লেটার টক নাং কেটি নোংকে ডাক টক ননকে টক নন মাত থেকলং লো নন মাত কিলু বাং নন মাত লাং লং পক লাসু বাং বাংকে লাকে ইসি ইতুম ফান লাই দি কা চাক পুন ইলি তুম আকা চিং থুর লাতা ইসি আং থেকলো লাপেন ইলি তুম লা বাংকে আজাক তুম বাংকে থাং বাকবে লা নে লা মোবাইল আলাম দা নে বাংকে ইলি তুম কা ইউজ তুমসি হাদি কে আজাক তুম বাংকে মিস ইউজ দাটিতি সেটা আকে মে ফানসি ইউজ পোলোতে লাসন থট আকে মে ইয়াথে কাদো বেকে ল্যাপটপ সেপটপ কম্পিউটার চেনাম এরুন এ লাসি মোবাইল মানসি কাম পাচ পে নন আজুক বাংকে লালো নন আজাক এক্সাম মুখা ননকে কিবা জেলা গুগল মিট সুসুল গুগল মিট তাহ পিনে নিয়ে মিটিং মেশেন মেশেন মিটিং মুখা এই আকে আকে হিলো পেন না নিয়ে একদম আকে ঠেকে রে তো মানে চিংকি লং ভান্তা বাং ইসি গুগল মিট বালা বাং মিটিং করি প ইলি এটেন নং লক তেতে লাহাই তা আঙ্ক লা ইলি হ্যাম তো কক পান্তা বাং নাং থেকলং লক আঙ্ক বাং ভান্তা ইলি থেকলং লক এই ফেস টু ফেস চিংকি লং লক আসন লাসি মোবাইল বাংকে লাকে ইসি কিবা লো নন আকে বাংকে নন জেনারেশন আতম ফান বাংকে মেপি গেলাম লো আথে ইতুম আমপেন লাসো মোবাইল পেনা জয়েন ইলি তুম হু মেন তু তু আকাই পেনে ইতুম ইনফরমেশন মুখা কালেক্ট লং ইলি গুগল লং দামলোতে টাইপ লোতে নাংলাং পপ ইলি থেকলং লগতে লাসি আমপেন আজাত পুনয় মানে হেদি নন বাংকে লা মোবাইল নন আদি মানে মাজক পুনো নাং হাতত জংসি মোবাইল আবি বলতে নন আসন ইতুম তুমা আসন কিবা বাং ইলি তুম বাং পঙ্গু দেজি মোবাইল আবি বলতে লাপেন টাওয়ার বাং লালো আপ্রাং বিএসএনএল পোলো বিএসএনএল পেন বাংবো মাংবো মাথা বিএসএনএল পেন সি মোবাইল কে আজাদ নয় ইতুম লা ডেভেলপ ইল ইসিয়া এভারনেস কে বান ইগে বিএসএনএল তুম ফান চরু নাই গভর্নমেন্ট তুম ইনিশিয়েটিভ লাগে নন পুপেন আলি লু পেন জ্বালামো পেন আলাং ইলতুম সিগনার সার আলাং পুলো রাজীব গান্ধী দিহু কম্পিউটার বান লো লাসি নন কম্পিউটার বান লো মেপিকলো ইতুম চার্লি লং পিকলো মাঝাক ইনফরমেশন মোখাই তুম কালেক্ট লং ওলো আঙ্কো নন আমাঙ্কো নাং ক্লান থুলো এআই এআই পেন আঙ্কো পিতো নাং ক্লান থুপনে লাসি নন বাংকে লাকে আঙ্কে নং রোবট নন ইলি তুম নিলিগে খেতি ক্লেম ফিল লং ঝাক ঝাক থাকলং লো নন বাংকে ইলি তুমি হার গে বার বোতা একদম মুনিত সি কিবা দাম জি বার্নাং ককতি বাংদিমকে ড্রোন সি ইউজ লো ড্রোন পেন সি বাং স্প্রে দামে করি প লাহাই থেকলং লো লাসি নন বাংকে আজাদ পনয় পিরথে কাছে চেঞ্জ লং হাদি চে চেঞ্জ দুন থেকনাং পো
1: মে পিকল এ তিমো কেহাই ফাংচো কেহাই লা পেনশনার কেহাই লাকে চেং সি আংকু ইলি কুং সাই মাই কাচিং কি কাচিং ওয়াই বাংকে নন কে লালিং তো না
2: কুরবাং থু
0: কুরবাং কার্ডম
3: লাপানা পড়নালে তুম সরকার কাচারি তাং নিংকান ক্রেনি প্লেং আপুটা সার সিং পাংচু সুরেন্দ্র সিংনার কুরুসার তিমুলাপেন মডারেটর প্রদীপ রং পারংপং কাচিংকি কাজিথান আর জি টুমতাং লাবাং সোজা মেঘ পিনি চিনি তুম কিরাট পাড়ি পঞ্চেং লাকে আকাশবাণী রিপোর্ট

0: কাৰ্ডম ৰজাৰ
1: কাৰ্ডম কাৰ্ডম বেচাং হ
0: নালি কে চাই এক্লেম লগ বুজ
1: ঐ লাপু লজ
0: নালি তো মরংকে আরং আসার পেন মাসি থুর জগ মাসি আরং ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুংকে দোনো দেখে হ
0: মি পিগল রং স্যার ও চিনাম তা নিলি গার্জু নালি তো মরংকে কার বিয়াং লং বং পেন কি ক্লার না আরং আমেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদৌ কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রং স্যার নাংরি তোমার রংকে আমেন পেন চেতন চিৎলু রং কাংঠির কপাংঠির আসাই কি আর্না মাসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশনে তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
1: লবংস আসাই পেন ইলিটু মিঠাং অক প্রাণ কেমি সেন লপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংথির এট লোনা
0: লাসি মিথাং ইং থির জিরলতে জুতাং ইং থির জিরপো

0: আর সিগজিত পেন কি ডেং পন্ডো লাদাক আলং আর লেঙ্গি সার আতুম কিসুং কি ফুকা চিত্তং আর লেঙ্গি সার আতুম আফান লাহেয় আসাই পেন কাপিজক হৈ হুই আসাই কি ক্লেম জি আফান লাতুম সাই ডেং ল লান চট কালিসি কুপি আপটসি আর লেঙ্গি সার আতুম লাস কিসুং ফু চিত্তং নং ককমা পুতা আলাং লিতুম পেন রিতার লিপ বম ল আন চট কালিসি ওভে কি মি আতুম আফান সিতামে ওভে বারিম আতুম আফান কাপাং হন মান কাপা পিজি আফান লাতুম পেন সাই ডেং বম ল ইউনাইটেড নেশনস পেন ওং ডুং আদের আতুম পেন চিরাপসি আর লেঙ্গি সার আতুম আফান কিলাং রেম কিলাং রেত আফুথাক থেডুং আসাই ডেং পেন কিরাপ জি আফান সিতামে আবার সাই থু জি পুতা আলাং লিতুম পেন নিংজে পীরথে থাক আলং ওং ডুং আসং আতুম আর লেঙ্গি সার আফান কিরাই কম জি আফান সাই ডেং লোতেমা বন্তা লাকে হেমতুন পেন কাপাং চেংবেক নাংজি আসাই পেনাক রাত ডেট হামফাং আসং আতুমতা কিক্লেমবেক নাংজি আসাই লোতেমা সেতা হেমতুন আলং পেন লাহাই আসাই পাং চেং চে পুলোতে কমেন্টু নেতা কিচুন উঞ্জি লাপুকে নেংথে নাংনে আর লেঙ্গি সার আতুমাফান মান কি পি কাংহন কালানা কালাহন লাসন আসাই ইলি কাইকিতা ক্লেম ল পুলোতে মো আফি আউ বে আতুমকে লাসো আকিসু কাথেরাক মে মে লাপেন কাফেরে মে মে আসাই পেনকে চিপাহি লু উন প কারডম
1: ননে আটংলে তুম হেলবেলিন তেমন পিপেন হামফাং লাপেন আর লেঙ্গি সারা ফান কালানা মো পোলামথে লামথে গে থান আর জুই গ্লং তংল লাবাং সোজা মেক পিনি চিনি রতুম ক্রট পাড়ুপন চেংলাং এলাকে আকাশ ভানি দিবু নন আর জুই সিনাং পিনি আলামজির আজা মেক লাবাং সোজা মেক লং নন নামাতুম তমসিং বিপেন লামজির তানার জুগলং প আলামজের পুটাকে লিরমি আকাই হুট কম্পিউটার আকেনাং সর লাবাংস আলামজের কে তো গবাং রং সিনা ইংলেন তদাংতে আজিক সিনা
2: কার্ডম পিনি নিলি কম্পিউটার লাপেন লিরমি আকাই হুট লাবাংস কেনাং সর পুটাক লামজের কে থানজিয়া ফানসি লাদাখ আকাশবাণী ডিফল লংআন ওয়াংইগলো ইলি তুমকা দু কবিতা কম্পিউটার পোমেন কার্জুলং আরজিদিং পিগলো বন্তালা বংশ হরমুখা চিনি দুন কে চেঙ্গে নন্ধাইলাং পুলে পুদাসিতামি হেননি পেনা আনা তুমি কাচিনি পামি মেটা দুলাং থাহে লাসি পিনি নিলি কম্পিউটার কুপিমা কোসনমা সন কো আন্দোমা কম্পিউটার ইসিপামান দের ফান মতে আসাই এডমিটেড আন কুপি পিয়াসন মুংসি কে নাংজিমা কুপি আসাই লংসি লাবংস কম্পিউটার কে এনমা লাপেন লিরমিয়া কায় হুট লাবংস কম্পিউটার কো আনা কে নাং সৎমা লাহাই হুয়ালাম থানপাচিনি ফানসি বড় ইকব আমেন কি এরসি কাপড়ে কাপড়ে তাহায় বন্ধা কম্পিউটার পোনাকে ক্লাঙ্গে ফারুক্রে ট্রক্সি মতে ফারুক্রেনের কেপ কিচিং মালম পেলো বন্ধা হালাস হুটমা লমা কম্পিউটার কে কালাখা আসায় ফাঁসি এন উঞ্চত এবাকাস প্যাসকালিন লাপেন স্টেপেট রেকর্ডনার হাইহুয়া কম্পিউটার কে কালাখা আসায় ফাঁসি এন মিচত লাপুসন ওয়াং বম পেন নন মডার্ন কম্পিউটার মতে সাই এনলং পামিয়া কম্পিউটার কে ফারুক্রেনের কেবরা ইংকয় রাহিনিয়া নিংকান মালমসি চার্লেস ব্যাবেক পু ইনু থেক সেরা বাংফুসি কাপাকলা আলাং লিফান ফাদার অব দ্য কম্পিউটার মতে কম্পিউটার আপু ফুসি চিঠাংলো কম্পিউটার পর মুইলি তুম চিঠানাম লোপতাংতে দিং পিক তাহাই বন্তা জয় কে পেন চিনি দামি পুরোতাংতে কম্পিউটার কে কালাখা কে তক কেলাং হরমু হরতার কাছেলাম কিদোলাম থে কাছেলো লো কে তক আহি আসাই জয় কে লাপেন প্রাপ জিন পেন কে ক্লেম ইয়াকর মতে আমিছিল কম্পিউটার পুলোতাংতে লাদাখ হার্ডওয়ার অপারেটিং সিস্টেম সফটওয়্যার লাপেন আথাক পেন কে কানেক দুন কিবোর্ড মাউস আংতন পেন পুরা পেতলো ননাকাই হুরা কম্পিউটার কে আহি রিং তাং মুচত আজা কং থে মুচত লাপেন আসাই কে ক্লেম আংকাংটা থে পেকলো নন কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট থিহেক পেন এআই তা নাংক্লাং তাংলো লাবাং থুকে মুনিরা তুম ক্লেম থুই অপ্লোড আন কম্পিউটার আমি থাংসি কিন্তু অনাসাইতে আমি থাকছি ক্লেম লাভব ইলি তুম আনি বাংকে এন পেনাঙানা হরমুখে কম্পিউটার পেনসি কাচেপ্লা লাপেন কাছেলাম ননকে কম্পিউটার লেয়াবে পুলোতে মুনিরাকাই সুংক্রুংজিমা পন পিনল মোবাইল ফোন আসন সন কেনাং সদা সফটওয়্যার ডিভাইস মোটর গাড়ি লাপেন থেদুং থেদুং মেশিন মতে আকর হাই হুইকে কম্পিউটার পেন কাছেলাম অহরমুসাই দিলো

প্রসেসর অফান সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ তাপু প্রসেসর কে কম্পিউটার অফতার লকিপু আথে কম্পিউটার চেপলাং ফি আর লোকে দো আনা মেসিন আসাই কাছি ক্লেম জিয়াফান প্রসেসর সি আবিদি সরে পিজি কোসো অপর সি কো আনা যা কং নাংজিমা নাংনেমা লাইহু আসাই কে প্রসেসর সি থানজি প্রসেসর কে বিহেক ইরিমুনিয়া ফরমান আনবাকসি দু লাপেন মাদার বোর্ডা লংসি থাপজি প্রসেসর টা যা কং কপ্রেক কপ্রেক দু ইন্টেল কোম্পানি তুমকে কোর জেয়ন লাপেন সেলেরন পুদু লাবাং সং পংটা জেনারেশন পুতা দুথুলা ইন্টেল প্রসেসর পুলোতংতে কোর আজাদ চেথাং নাইলু কোর আজাদ আংপংটা আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন হাইহুইদু মোপে নিলি কেজংপন ভিডিও ইডিটিং সাউন্ড ইডিটিং থ্রি ডি থেতান থেতান আসাই কিক্লেম জিয়াফান পুলোতংতে কিজুম নাই তা আই ফাইভ টেন জেনারেশন আনপাকে নাংজি লাপেন লাদা গ্রাফিক কে পিবেক নাংপু পন্তা আসো আসা আসাই কিক্লেম আফান পুলোতংতে সেলেরন মতে আই থ্রি প্রসেসর আনতা চকিজি কেথম আবাঙ্গে রেম মতে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কম্পিউটার লং রেম তা আসাই থেপি লাবাং সরমুকে সিপিউ আফান যা কং কাপাং তাং দুনবা লাপেন লাতা মাদারবোর্ড লং সি পবন দুনবো রেম কে গিগাবাইট মতে জিবি পেন্সি যা কং কালাখা কোয়ান মা জিবি কে অং লানসি কম্পিউটার যা কংটা কেথেপো লাপেন জিবি দো ওলো পোলোতাংতে ইহুডভেটা পর হুৎসামে সাই কে অং মতে মাল্টিটাক্স আসাই তা ক্লেম পুনপো ফ্লি এবাংকে স্টোরেজ ড্রাইভ স্টোরেজ ড্রাইভ তা কম্পিউটার লং কেনাংস থেপি স্টোরেজ ড্রাইভ কে কম্পিউটার আলু আসন সন ফাইল কে থাপ হেম মতে আজারং লাভাংস হেম অলংসি আসন সন সাই কে ক্লেম ইজিয়া সফটওয়্যার তা থাপো স্টোরেজ ড্রাইভ লং রিড রাইট মতে কেথাপ কে পাজয় কাং পুয়াজা কং তাদু স্টোরেজ ড্রাইভ পাশ নিদু লাকে হার্ড ডিস্ক ড্রাইভ মতে এইচ ডি ডি লাপেন সলিড স্টেট ড্রাইভ মতে এস এস ডি হার্ড ডিস্ক ড্রাইভ মতে এইচ ডি ডি কে আপ্রাং পেন এনবম বাংবম ড্রাইভ লাপেন সলিড স্টেট ড্রাইভ মতে এস এস ডি কে ননাকি মি নাকে ক্লাংথু ড্রাইভ হার্ড ডিস্ক ড্রাইভ মতে এইচ ডি ডি কে কেথাপ কপাজয় কাংপু মতে রিড রাইট আজা কং বিহে লাতুমকে সেকেন্ড ইসিয়ালং কেথম পেন ফরুসিরা ফোকে পেন বিয়ান বাক্সি রিড রাইট আজা কং দুচ সলিড স্টেট ড্রাইভ মতে এস এস ডি কে আকিমি নাকে ক্লাংথু ড্রাইভ পসি কেথাপ কপাজয় কাংপু আজা কং থেউ লাদাখ এস এস ডি তা পসন্দ থুলা সাতা এস এস ডি লাপেন পি সি আই ই এস এস ডি মতে এন ভি এম ই এম ডট টু এস এস ডি সাতা এস এস ডি আতুমকে সেকেন্ড ইসিয়ালং ফারুইনি পেন ভারত ট্রক এম্বিয়ান বাক কেথাপ কপাজয় মতে রিড রাইট আজা কং দু পি সি আই এস এস ডি মতে এন ভি এম ই এম ডট টু এস এস ডি আতুমকে প্রাপিক লাতুমকে সেকেন্ড ইসিয়ালং সি ফারু নের কে পেন সুরিক্রিপ ফ্লি এম্বিয়ান বাক কেথাপ কপাজয় কং পুয়াজা কং দু স্টোরেজ ড্রাইভ লং রিড রাইট আজা কং কেথে পেন তা ইস্টিমেশন আলাম নিলি থানিং তু জং সি নাংলি তুমি হেম কম্পিউটার মতে ল্যাপটপ আবান ইংল্যান্ড পিক লো লাপেন প্রোগ্রাম আই হুই গাছিং পুতা ইংল্যান্ড পিক পুলো তাংতে আবান এইচ ডি ডি আদিম এস এস ডি লার প্লট ন আনকে নাংলি তোমা কম্পিউটার প্রাক পিকব কোশন সি এইচ ডি ডি পেন এস এস ডি স্টোরেজ ড্রাইভ কেলার জিমা লাকি নর্মালম ইউটিউব ভিডিও লং লে লাংস তামি ইলি তুম ক্লেম থেকজি ফ বাংকে সুইচিং মোড পাওয়ার সাপ্লাই মতে এস এম পি এস পুতাপু এস এম পি এস কে কম্পিউটার আর মেশিন লং ইলেকট্রিক কারেন্ট কিছু দামাদিম কম্পিউটার আর মেশিন মতে আকর লং কেদো আনস নমং তুমতা এস এম পি এস আলং সি কারেন্ট চু এনপু লবং সো এস এম পি এস কে কম্পিউটার ফান কারেন্ট আথির কি পিবা এস এম পি এস সি কিনাং জিয়ানতা পাওয়ার মতে কারেন্ট আজ কং পিপো আদুন্থু থ্র বাংকে প্রসেসর ফ্যান প্রসেসর ফ্যান তা কম্পিউটার লং কিনাংস থেপিক আথে অং দুং মতে মাল্টিটাক সাসাই কিক্লে মাহুত প্রসেসর সোদেরজি ইলি মনির তুমা সোনা থাক সাই কিক্লেম আর পুয়ং অং পুলোতাংতে ইফুতার লক সোদের রীতি আসনা থাকছি প্রসেসর তুমতা সোদের রীতি লাসো প্রসেসর আকিসু অং টাং কাপা জুম দুন জিয়া ফানকে প্রসেসর ফ্যান্সি আসাই চেকলেম পোলা পেন পাংসাম দুনপু আদুন ঢুকে কেবিনেট মতে কম্পিউটার কেস কেবিনেট মতে কম্পিউটার কেস পুলোতাংতে লাগে লানিলি আথা কে জং আন কম্পিউটার আসন মুং কেথাপ জিয়া হেমলু পুদামাং পুলোতাংতে লাগে কম্পিউটার হেমলু কিবোর্ড লাপেন মাউস কিবোর্ড লাপেন মাউস তা কম্পিউটার আসন মুং আং পেন কিনাং সট নাইলো কিবোর্ড কে আসন সোনা সাই কেক্লে মহুত কেতক কে

0: lapen mouse banke monitor along kiri ijiapan la sonita kibinera lupen kapache phu angthor mate podalong si chudunpu labang sohom computer laptop long ke dotamia vitami bonta desktop computer polotang de labang sohom dovek niji adun thuke monitor monitor mate arjan ke klang jia plangta computer ke nang sot nai asona mong bompen isil ili tum mopen la son son hormu horta chisike selamet penapi ili tum ke klemasai kache lang jia din ke la monitor helo ke chok chi kemi kahenu kali kalang aja kong ke theki bi ki un ki un e la monitor long si chinipo la nilia tha ki jong pon son sir ke computer son mong mate component do lablo polotang te ili tum computer isi paman unlo mate selamunpo la athak nili ki sungpon asonamung ang pompenta ajhak kinang sot asonamung duthula laki graphics webcam speaker ups ayu lahai armu akinang sot bekla pui kali monta asai lang rai longsi nangchot son si video editing 3d animation gaming asan sana computer kang tang long polotang te graphic pidun vekna po lapen video calling virtual conferencing hai hue computer long ke webcam lapen speaker do vekna po ইলি তুমন কে কেথে কচিনি জাপান কম্পিউটার লে দলু পুলতাংতে অনলাইন নাম্বার সাই পেনসাতামি আসনসন কেথে কচিনি এবার সাই মতে আতবার ডুপি পেনানারি সই যা তুমকে অনলাইন ইউটিউব লঙ্কা চালি পেনসতা থিদুং থিদুং কুলার কাচু বিসতামি দলু নন ইলি তুমকে তো বম লিরমিয়া কায় লঙ্কে কেথে কচিনি দুন জাবার সাই মিপিক আথে কম্পিউটার কে নাম জিলা পেন কেথে জাপান কম্পিউটার কাচালি আলো দোবেক নাইজি মতে আই স্কুল দুনবেক নাইজি লপুকলি ইলি তুমকে থে কিনিং হাংবেক প্রতানতে আ কম্পিউটার লেকি দোলো প্রতানতে নহক পেনস্তামি থে কুনলো ইলি ওবে কিমিয়া তুম জসি মেসেন মেসেন আসা চালি পুলতানতে কেরেং আওয়ার সাই মিপিক লপেন ওরেং আসা হে ফান্তা মিপিং থে লোক চালি কি উনতা তুম লপেন কেসাং মতে ড্রপ আউট স্টুডেন্ট তুম স্তামি কম্পিউটার লে জংসি থেক সের পুলতানতে ওরেং আওয়ার সাই চতন দিং দেরা কম্পিউটার কোলা চুবি থেক পুলতানতে কেরেং আওয়ার সাই মিপিকলা কম্পিউটার কোলার কে চুবি এলং আসন মুংতালপ আন নাঙ্গুই নীলি কাছিনিয়া তেং ফুলতাংতে কম্পিউটার আকুলাত কাছু বিকে আর্নি বাং ইনভেস্ট মতে আতিরি নাংনি লাপেন লাবাংস আতিরিয়ালে ইস্তামি কিলং মিসে লাকে নাংলি কে থেক আলিলো আদুন্ধু ইলি তুম কম্পিউটার কোনা নাসি কে এন মা পুয়ালাম চিথান দামছে না সিটিয়াল অংশন কে নন্গে কম্পিউটার কে আনু তিন মতে আহেম তুন তিন লং তা দু পুলে পুদামছে তাহিনি নন্কে পিনা আনাদিম নকে কম্পিউটার কে এনসি অংলো আঝা আদিম লঙ্কে কম্পিউটার আভিতে সাই আমি চুনু নি আনপিনলু জংদামি বেং লং সনসন কে কম্পিউটার লে আভি পলতং তে সাই কাপা চুন সুংখ্রুং তাহে কো আন আন ইয়া তংকা কে ওং ইরি পেন কালা খাউনি আদিম আনগে মেশিন মতে কর্পেন্সি লাখা পিদেত লাপেন সুপার মার্কেট লং সনসন কে সুরি সুরি ইয়া হরমু হরতার কি বি কিরিম লাপেন কালা খা কম্পিউটার জয়নি পেন্সি জয় কে জয় বানলু লাঞ্চ তকলি লাং সুপার মার্কেট লংকে কে নাম কিরা রাতুম বাং ফারুহিনী বাং ফারুগ থমান আন্দু হালা বংস তুমান হরমু হরতার কিপি দুন কালা খা দুন লা মেসিন মতে কম্পিউটার জয়নি পেন্সি জয় কে জয় মা সাই চু এক বনলো নন কে সাই হেমলং সিতামি আর যারা সাই সিতামি কম্পিউটার পেন্সি কে পাচুন কে অংলো কম্পিউটার লাইভে প্রতং তে সাই কে পাচুন মাসি সুন ক্রুং জিয়া সন পেনানা দিম লং কে স্কুল মতে লোক চারলি হেম সিতামি কম্পিউটার পেন্সি লোক চারলি লোকে থান লসন তা নাং দুর তাংলো লবংস কম্পিউটার কেরা পেন্সি নন কে ইলিতুম হেমত লুন বেন সিতামি আসন সন কেচালি কাং টুং আসাই হাই হুসতামি কেচালি আবার সাই মে পিগলো লপেন আতোয়ার ডু পিগলো লাসি নন ইলিতুম লিরমিয়া কা হিগে কম্পিউটার লপেন কম্পিউটার কিথে কা কিনাং সত থেপি আথে নন কে ইলিতুম মেসেন আসাই জং সি চুহাং দুনজি চকলেম দুনজি পুলতাংতে কম্পিউটার ঠেক বেক নাইজি কম্পিউটার এভলিউশন মতে কম্পিউটার আকাই নাং কেচেলার নন ইলিতুম আফ্রাং কেবাং ইসি আহির কাং তাং জিলা লাসি ইলি তুমলা লিরমিয়া কায় লং কম্পিউটার কা চিনি নাই জিয়া কিনাং সব থেপিক লাপেন থেক ভেক নাই জি কম্পিউটার লামা ফুটা কে আংকাং থেপিক আপসি ইলি তুম পিনি আর সিবাইট কাছে থানা লংকে পাজুনু ইদা জি লাসি পিনি কে আপরা লাম তো কা অপসি লা কম্পিউটার লাপেন লিরমিয়া কাই ফুটলা বংশ আকিনাং সর ফুটা কে লাপান সি ইংটনি কগলো কার্ডম
1: লিরমিয়ে কাই হুট কম্পিউটার কেনং সত আপুটা তমসিং বিপেন লামজিরে থান আর জুই লং থাংল লাকে আকাশবাণী ডিফ আদন্তু নন মালাম সফি তেনাং আর জুই লং পাওয়া

Lagi akash vani dipo. Non arjuksenang pinya saram te. Pinya saram te ke aso ki ikpen kang ne. Mate jebatar chota lam. Lam te ke man. Kar betum hako ahot ke so ik cho det. Laso layan do ing nek lo te aso ki ik si klang che. Kupini alam cebetar lo te ingnek nangkok je, anke aso ki ek ceklang po. Ison bagalam ceperang coda pansi ke pudam alam te. Latun alam ke pisu ke angot si kaning je ki ong. Aning ang eta me arasu apan apia po tum ke ang donji po alam klang lo te arasu apia po tum ke bang apan lason alam te pensi kaje kaje thakdun ngachi ile kar betum sar palam the ila aso ke pen kang ne mate che patar chot alam pinya saram de ke la pali gelo la ke akash vani dipu non arjuksinang gajal alun ajay mek গজালালুন যা মেক লং পেন কিচিং সেলুন আদুকসিন অনবার কিলুন আলুন আলুন লামতে তেরি আখো কি চাহাত তদংতে আদুকসিন

গজালালনে জামিয়া লংপেন আদুন্থলু আদুকসং টালাত আদিস কিলুনালান আলুনালামতে খুদা করে কে

0: ফাপন লাকে ইনুত লোথান বাং ফিয়া ফানসিনির তুমচ ফাপন ইকল আলাং ইমেল জসনালিন তেরন পি আতু কিমি একাডেমি স্কুল অলং সিনন লো সিতামি থানু নিকপম লাসে আলাং লিসিতামি নির তুম কিছু ফাপন আতেং প্যান নাংলে ইক এটল আলাং লি নন মাইক্রোফোন আথেং নো সিদোল লাসে আপ্রাং সি আকাশবাণী ডিফুয়া হেন প্যান সুরি সুরিয়া কার্ডম পাজেরিকল
1: কার্ডম
0: জাংতে আপ্রাং সি ম্যাডাম নাংলে রেডিও কার জুয়ারা তুমা ফান চিপাচিনি ইক জিমা
1: কার্ডম দোগোবি ফানসামি লাপেন আকাশবাণী দিফু আতুম আহিন পেন আতিম আতুম ফান তামি নিলিহিন পেন আকিরু পিল নিলি ফান লাপুসন ইনভিটেশন নাং কেপালি পেন আজক পিনি নাংলে তুম আংনো আন নিলি কেবাং পেন লাপুসন চিহু চিপুদ ফান আপর কিলং দোন আপদ আকিরু পিল লাপেন কাদো কাবে রেডিও কার্জুবম মাতে কার্বিয়াং লং আরা তুম ফান আন সামি নিলিহিন পেন সুরি সুরি কার্ডম পাঝের লো কার্ডম নিলিমেন লাকে জসনালিন তেরন পি লাপেন নীলি রং লাকে রং মঞ্জের ডিফু পেন লাপেনকে নীলি নন থানুন বোম লাবাংকে আতুর কিমি একাডেমি লং সে নীলি অ্যাসিস্ট্যান্ট টিচার সে নীলি থানুন বোম পেন নীলি বাংকে লাদাক ডিফু হেডি রং মঞ্জের লং সি নীলি বাংকে নাংকেলি ল এনেকে নীলি হেম নীলি ইক হেম বাংকে নীলি পু ল্যাংচিত হিং আসর বনসামি নীলি লাদাক নন ডিফু কে দো বাংকে সিক্স ইয়ার্স আনল লাপেন নীলি হেম আসর মেন লাবাংকে জিমি টিসু আদো ওভি সামি চিনিতা হাই আলাং লিকে কার্বিয়াং লং গিটারিস্ট ল লাপেনকে নীলি লাপুসন ল নন নীলি মেথাং বায়োডেটা মাতে কাছি পাচি নিয়া হিন বাংকে নিদি লানসি ইংটন পন কক পো
0: জোরোপিক ল ম্যাডাম তাংতে নাংলি ফানাকার জুজি কে লাপুল নাংলি কমেন্ট ওয়ান ইনকান পেন সিলো কে থানা বাংকে কি চেং দনিক ল লাপেন নন আন আন ইনকান কো আন বাক দো পো নাংলি থান পাচিনি এক জিমা
1: জোরো ল নিলি 2022 আন ইনকান পেন সি নিলি লো কে থান বাংকে পাং চেং দন পুলো তাংতে নন পিনিং আন বাংকে নিলি 4 ইয়ার্স দো পো হ 4 years ansi nili atur kemi academy long si chothan don bom lo non anstami presently tanili dak si klem bom
0: tangte nangli atur kemi academy school asolama puthak nangli than pachini ekjima kon hasila so school ke doma asolama puthak ba
1: atur kemi academy la bangke la dak amlapati আমলাপাতি লং সে লোকেটেড ল আনুতিন সামি চিনি জি লাদাক অসমার স্টুডেন্ট সামি দো ও লাইট অরাউন্ড 400 স্টুডেন্টস দো লাপেন কে আদিম বাং কে আলি রায় আমাত সি লাদাক আলি চিকক লং আমাত আমলাপাতি ডিফু লাদাক সি আতুর কিমি একাডেমি বাং কে লোকেটেড ল
0: হাই স্কুল বাং এ প্রাইভেট স্কুল
1: হাই স্কুল বাং কে প্রাইভেট স্কুল
0: তাঁতে নাং লিপেন কাছিনি কাংটুং আলাম বাং কে লাপুল অসমারা তোমা ফান লো কাপাচারলিয়া হিন আনাথু কাপাপ্রাং দন জিয়া ফান নাংলি তুম থান বাং আদং কুপিয়া বিডিসি ক্লেম পন ইকল নাংলি তুম থান জিম কাপা চিং থুর জিয়া ফান
1: চুরু ল নাবাং সো কোয়েশন আংকার জুপট নিতুম এস এ টিচার হেদি নিলি তুম আর পুথ হিপিক বিং আ টিচার কে আর রেসপন্সিবিলিটিস তামিত হিপিক লাপেন কে ওসমার ফান কে ল্যাং পনাং জি কাচারি পনাং জি নিলি তুম আদাই তুত হিপিক আপসি ওসমার ফান কে পাপ্রাং দন জি ফান হেদি লো কাচারলি লং কে পাপ্রাং দন জি ফান ইলি তুম মেন ফার্স্ট ইলি তুম এস এ টিচার কে ক্লেম নাং জিয়া কাম কে লাল ওসমারা ফান ইলে তুম কে পাথেক জে ফান হেডি লা আকে বর ই নন লম কে আসন আসন ফেসিলিটিস দুপিক লাপেন কে আপ্রাং আ টিচিং দি ওল্ড টিচিং লাপেন নন মডার্ন টিচিং কে প্রেক পিক ল আপসি ওসমার তুম ফান লাবাং সো আ কচারলি লং কে পাপ্রাং দন জি ফান কে আনুতিন সাই স্কিলস কে প্রেক দি আনুতিন সি কে থেক পুনন লাপেন কে আসন আসন না থু সামি আমুনি তুম নন কে আপিয়ার থে মাসি প্রেক উ ল আপ্রাং আসন কালি ল পোসি কে চারলি না থু ফান ইতুম কে পা ইন্টারেস্ট জি ফান ওসমার তুম কে পা ফিহু পা তুম ফান ইতুম কে পা প্রাং জি ফান হেদি টিচার তুম কে ক্লেম পনাং আকাম কে লালো মানে ইন্টারেস্ট ফার্স্ট কি ইন্টারেস্ট কে পা পি ওসমার ফান তাংতে ইন্টারেস্ট ইন্টারেস্ট কে পা দোজি ফান কে কোনাত পেন ল লাপেন কো পি ল কে ক্লেম নাং জি টিচার তুম পুলো তাংতে ইলি তুম আ ফেসিলিটিস সি দোপিক ল পোসি নন লম বাংকে তুম ক্লাসরুম লং পোসামি ওসমার ফান বিসি ইতুম এনকারেজ পন দি এনকারেজমেন্ট পু ইতুম এনকারেজ কি পি পন আনিং কে পা রুং পন লাপেন কে ওসমার তুম ফান জং সি ফর এক্সাম্পল ইতুম ইনুত ওসো কে আলাং পেন্টিং না থু সি বিসি আলাং আনিং হ্যাং লো দি লাপেন কে স্টাডিস না থু বাংকে আলাং আসা উপা ফিচেট আসন বা উইক হয় আসন স্টুডেন্টস পুলো তাংতে ইতুম কোসন ল আলাং ফান কে রুং পনাং জি কে পুলো তাংতে আলাং আই স্কিলস পেন ইতুম ল্যাং পন পেন হালা সাই স্কিলস আং পেনসি ইলে তুম আলং ফান এনকারেজ পনাং পো ও লাং থেকসের লো লাপেন লাকে মানে ও নাং কে ক্লেম মি উলো আপোসি লাং ক্লেম নন লাপেন আপোর আপোর পেন লোটাংতে স্টাডিস না থুস্তামি আপোর কি পিপন মানে কে পাচি পিপন দি নন লম কে পেরেন্টস তুম সতামি লাপুসন সি মানে এনকারেজ

0: Là cái Akash phải đi phố. Nón ăn được chứ nè. Làm mấy ta chạy mẹ. Làm mấy ta chạy mẹ cái lòng nón nào tụi mặt chứ không bỏ. Cầm sinh yên tí bên. Mẹ thằng cá sân chơi hẹn dưới kia. Tụi thằng tế ăn được chứ nè.
1: Mili, kihirji, ahirjiramen ke sampri. Sampri, nang hello sampri, nang phan kai kera seglong, la supirbi adang thean. Pirbi kehache marat mareng, munit monor, plipli pen pijo, nang phan sartihini pen, ketang rani wang niwang, bonta nang phan kero koan, la pen kelang rem koan, rizak chimun pen, lakhao ne. Keme ke henu achar nam, chenam ta chenam, Sampri nang ta, kedam tangte kedam, nang prang keng det si kedam, nang prang keng det si kedam. Habir haram long ku long dang, ke me ke heno ki thu ki ui pupe, ang krak ke doa long an. Sarpi sarphu, risoe jang, aklim ang phar, lang ka ching loe hem su ang krak pen anta, nang kedam ko an ka bori. Nang ka therak thek the ason ben, chipatua poranta pirunde barala porhuran nang phan kelang selet koan jagwe kelo sarpi sarfu risoe jang aklimang pharan nang pha ningki thi pen ka khinde koan thengpi thengphang hempi hemso abin bualong chiti bin nang phan ka phere koan lone bonta singkring pia porlote nang phan kachong hong suriri asumsi runwe ang happy ing hapsu ching pusi nang phan kachong hong nang phan kataram angdi si sampri nang mantu siwangji sampri nang mantu siwangji adunthu karbi club jinong rong ni hangalong nong nam puan chethanglong tang bolon কেদোনন কেসম পোয়ান সেংকারং সুমসি দোয়ান্তা চিজু পনবম সুমসি দোয়ান্তা চিজু পনবম মেনমুন লোকির পুসন কার্বি ক্লাপু চিজু পনবম মুমাং ক্লারবং লে ক্লারবং ডাক পেন্সি কার্বিয়াংলং ওয়ে চিলির পন থুলং ওয়ে চিলির পন থুলং কার্বি লংরি পু চির আক্রং তিরপি এনপন লুতি আক্রং রং নিহাং চিফং আলং লি সেং আরং পেন চিজুপন লি সেং আরং পেন চিজুপন কার্বি আংলং পু ইর আক্রং পেন কার্বি লামেদ আক্রং রুমান স্ক্রিপ পেন তা তকলং কে রং নিহাং কার্বি ক্লাব আলং পেনসি নং নাম দো ইলি নন আসন তিনটা পেপ্লেংপন আসন তিনটা পেপ্লেংপন কার্বি আখেয়া জুতাং আক্রং তা মেনমুন কেপাথেক আক্রং তা চিফং রং নিহাং আলং পু সুমসিলি কিমো থুলং কার্বি জুটাং জুবাত আসং পু পিরবি হং চেলন আলং সেংকান নাং চেলো ওয়াংজান সেংকান পুয়ান সেংক্লারদাং রূপতালিন সেংকান ওয়াংজান কার্বি ক্লাব নং নাম দোয়ান লি সাক্ষী পেমান খেপি আফান লি সাক্ষী পেমান খেপি আফান আদুন্থুয়া হির জেরমেনকে তমন তমন তমন নাং ফান নে তাং জি সেং কেহাং নে সারতি হিনি পেন কে তাং জি পুয়ান বন্তা তাং লংলে ননান নেবাং নাং অত্যেকাং আনসি নাং চিনি তমন লপু থেংপি থেংফাং কে পাকলেম তেকাং আনসি তমন কেবাং লপু চিনি নাংলে আবেতে পিরবি সম উনে আর নাম

সরজন সুমসি আলী রাচাম মারাত মারেং পিরবি আসিমবনান নাং কেরাই কম আপিন পবিনং বন্তা তাং লংলেননান কনাত পেন কেবাং কেদামজি কপু পাকলিম সহুত নে চিকিমোদাম নে ফুনি ফি আতুম নে আর বাক্সি কাতারাম নেবাং ফেলুসমুয়াথেক বেত কাফেরে ও রংহাংথে পো চকলো পিনিয়ানকে হা কোনামানালে দামননপু হেমে জাংরে মারাত মারেং বুপ্রি বুথুঙাতা রুনাপু নাংনং নাংথাং জুনো নাপু আনসি নেচিনি নাংজাকং থেতানপু বন্তা তাং লংলে ননান নাং হেলো তমনলুক বাংস আফি সুমসি নে সুমসি কনাত পেনসি কেবাং কনাত আনসি কাচিলজি নে কেক্লেম কেদাম টেকাং দোয়ান কমাত আফানসি কাপানং কমাত আফানসি কাপানং কেপাজির টেকাংজি কমাত আফান রিজাক কাংথির পেন কেপালর লজি আহুত পেন নিং চেখাং নেসি রিজাক চেপাং তাং পন কাচেসং আহুত পেন সেংবে তাপলি পুয়ান লাপে নিং টংথিপ চেখাং নেসি মেকসোহিনী পেন মেক্রি নাংবুসি কাবলু নে কাবলু বন্তা লাংরয়ে সাংতি মিলিয়াসন মালমসো মঞ্জির সুয়ালং মেকসো লিবলাপ থিবিন থেওয়ান নে কেপ্রায় দুনাং তিনি সুমসি নে সুমসি নে সুমসি নে বাংসো পেনাফি সেংকান কিমি সেংকান কিমি নাংক্লো যান বতর কিমি নাংক্লো যান সেংবে কারং তাপলি যান লতুন আফরম হির যান পিরবি বলন দো কাংজা সারু মাইনো মারাত মারেং পেন প্লিপ্লি পিজো নাংকাং ওয়াই পোয়ান থেংপি থেংফাং দোয়ান কাচিংজক আংদি কেবাং সেংবে পোয়ানে মুমাং কেমাং দোয়ান চিংদন বাং মির বিরিয়াদাং দোয়ান কাংথু সিন্তু মির কাংজাং কাংবাই প্লিপ্লি কেদোয়ান সেংবে হাং আলিং ইংবাই যান লাসি নাংচেলো থাংথাং পিরবিয়া বলন কাংজাং সুমসি দোয়ান তাংরাব যান নিতুম আমালং লাহেলো নিতুম আমালং দো থেংপি লাপেন আরলং লাংরয় লাংজেং নন মারাত মারেং তাদো নন জাক ওয়ে কেলো সুরিরি আলির নন মঞ্জিরসো কেবাং আফং আফং অক প্রাণ নাং চেসাং রেংমে অং রানাম সরজন চেলনং লাহেলো ইতুম মামালং বাই লাংমেয়ং দে লাংমেয়ং বাই লাংমেয়ং দে লাংমেয়ং নিতুম মামালং আফুচং মালং পেনসি সোকারবি আংবং কেহাচে হাকো পেন নন আংথুন বিরুনে নঞ্জং আমেনতা লি চেকাম থুলং কার্বি কে লুমতা বিনং সুপিরবি আন চেথাং ক্লং লে চেথাং ক্লং পিবির বেলি মুমাং নন লাহেনলো নিতুম মামালং লাহেনলো নিতুম মামালং বাংসু পেনাফি সেং কাচিথে জিরপো কে নাংহেনলো চেথান চিমুমজি পুকে চেরাপ চেতোয়ের ইলিকে সেংবে তেংনে নে দোয়ানকে এসেংবে আরলো আলামকে এসেংবে আরলো আলামকে মাথা থিপ শিকাবিরতি কেমে সেন সনান পিনি কেদাম কিজু আলোতি থেপি রেংডগ রেংমি আপিরবি কেপেমান পিনি ইলি রানাম মাহিরলো পুসি রানাম মাহিরলো পুসি মোহ বলেং কাচেকাক আরানি ইলি কেমাং দোয়ান আলোতি নাংহুমরি দুঞ্জি হা সুমসি কিমোজি বাংসু আলোতি লুতিকে মাংহু হেসি ইলি ওহাম চেতং পিরবি কেমাং দোয়ান পাপলেংসি কাবোচে এলি রেংডক রেংমি কাবোচে এলি রেংডক রেংমি বাংস পেনাফি মাংমুন আপিরবি নে মাংমুন আপিরবি দোয়ালির পেন আচাম কেথেগলং মির আপু দোয়ান কেশক প্লিপি পিজো কেদোয়ান সেংবে আরং পেন কিলুন কেকান

লোন বান আজা মে গেল পেন কেপা দোসি আডভেকশন আং মালিক তিসো কিলো নালেন আলো নিলাম তে রুই ইকপি আংলং আরাই